পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিচ্ছরিণী। পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায়।

0: কাহে কবি তুমি ছবি, নহে নহে ন শুধু ছবি, কেবলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে। মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত। তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের। তোমায় কি গিয়েছিন ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর। ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ন ছবি ন তুমি ছবি।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ঘোড়া, হাতি, পালকি অতীতে এগুলো ছিল যানবাহনের অংশ। আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো কিন্তু স্রেফ বিনোদনের অংশ। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলির বাজারের চাহিদা অনুযায়ী শুধু পালকি নয়, ঘোড়া, উট, হাতি ইত্যাদিও কিন্তু সরবরাহ করে থাকে। বিভিন্ন রাজ্যে বা বাইরে যেখানে আপনি যান না কেন, সেখানে আপনি সমুদ্র উপকূলবর্তী এলাকায় যদি যান, সেখানে গেলে আপনি দেখবেন যে পর্যটনের একটি অংশ হয়ে উঠেছে ঘোড়া বা উট। সামান্য কিছু টাকার বিনিময়ে পর্যটকদের মনোরঞ্জন করে এই বিশেষ জিনিসগুলি। জঙ্গল ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু এখনও আমাদের ভরসা করতে হয় সেই বিশেষ জিপ গাড়ি, তার সঙ্গে হাতি বা মাহুত বন্ধুর উপর। এক্ষেত্রে কলকাতা বা পশ্চিমবাংলার কলকাতার যে ট্রাম, তার কথাও কিন্তু আমরা বলতে পারি। ট্রাম যেহেতু এখনও কলকাতার কয়েকটি রুটে চলছে, কিন্তু কিছুদিন পরেই সেটা আর চলবে না, তাই বলে আমরা কিন্তু বলতে পারি যে ট্রামও কিন্তু মানুষের ওই বিনোদনের অংশ হয়ে গেছে। যেমন ট্রাম মিউজিয়াম, ট্রাম লাইব্রেরি, ট্রাম রেস্তোরাঁ, অত্যাধিক ট্রাম নস্টালজিয়া, এসব কিন্তু বারবার মনে করিয়ে দেয় যে ট্রাম এখন আর প্রাত্যহিক জীবনের অংশ নয়। আরও কথা হবে গানের ওপারে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ, আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, গ্রাম বাংলার সেই গা ছমছমে ডাকাতের গল্প হোক বা 19 শতকের কলকাতার রাজপথ, বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী থেকে সত্যেন্দ্রনাথের পালকির গান, আমাদের সংস্কৃতিতে নানাভাবে কিন্তু অনুষঙ্গে পালকি উঠে এসেছে বারংবার। পালকি থেকে উপার্জনের পাশাপাশি পালকির পিছনে বিপুল পরিমাণ খরচা করতেও কিন্তু পিছুপা হতেন না সাহেবরা। সে সময় অনেকেই কিন্তু প্রাইভেট পালকি রাখতেন। প্রথম দিকে পর্তুগিজদের মনে হতো পালকি মেয়েলি বাহন, পরে অবশ্য সেই বাহনই কিন্তু পর্তুগিজ পুরুষদের পছন্দের বাহন হয়ে উঠেছিল। পালকি নিয়ে আরও কথা হবে, কিন্তু গানের ওপারে শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, গানের আগে আপনাদেরকে পালকির কথা বলছিলাম, আপনাদেরকে বলছিলাম যে কিভাবে পর্তুগিজরা আগে কিন্তু তারা ভাবতেন যে পালকি জিনিসটা মূলত একটা মেয়েরই বাহন, কিন্তু পরে অবশ্য দেখা যায় যে পর্তুগিজ পুরুষরাও কিন্তু এই বাহনকে বিশেষভাবে পছন্দ করেছিলেন। আধুনিকতার দাপটে একটা সময় মোটর গাড়ির সঙ্গে টক্কর দিতে না পেরে ধীরে ধীরে কিন্তু হারিয়ে যেতে বসেছিল এই ধ্রুপদী বাহন, আমরা সেটা দেখেছি। শুধু দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রেই নয়, যেসব সামাজিক অনুষ্ঠানে পালকি ছিল এক সময় পরম্পরার অঙ্গ, সেখানেও কিন্তু অনায়াসে প্রাচীন এই যানকে মানে হটিয়ে দিয়ে জায়গা করে নিয়েছিল হাল ফ্যাশনের নানা রকমের ডিজাইনের গাড়ি। তবে সম্প্রতি দেখতে গেলে অবস্থার একটা পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটেছে। কিছু লোক এখন কিন্তু রকমারি অনুষ্ঠানে পালকিকেই বেছে নিচ্ছে বারংবার। যুগের পাশাপাশি পাল্টে গেছে মানুষের রুচি, আর যেহেতু সেই রুচি পাল্টে গেছে, সেই রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে নতুন ধরনের ফ্যাশন। অনেক সময় তাতে আলাদা চমক আনতে পুরনোকে নতুনভাবে উপস্থাপিত করতে হয়েছে, আর সেখানে আমরা দেখছি যে পালকির ফিরে আসার পিছনে এই ফ্যাশনেরই একটা চাহিদা কিন্তু আজকের দিনে রয়েছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে।

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খড়ির ধান ছড়াতেছে শিশু এক উঠানির ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: আমারই পাবি তুমি ইহাদের ভিড়ে।
1: হ্যাঁ বন্ধু, আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, যেটা বলছিলাম, পালকির কথা বলছিলাম, আমরা দেখছি যে এখনকার দিনে কিন্তু নতুন আঙ্গিকে পালকি আবার ফিরে এসেছে। আর যেহেতু এই পালকি ফিরে এসেছে, আমরা অবশ্যই দেখি যে ছোট শহর বা গ্রামের ইভেন্ট ম্যানেজাররা, তারা কিন্তু প্রথম দিকে এই পালকির কনসেপ্টটাকে মানুষজনের কাছে নিয়ে আসেন। আর সেই জন্য বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, যেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, বিশেষ করে পশ্চিমবাংলাতে, তারা কিন্তু আমরা দেখছি যে এইভাবে ভালোই রোজগার করতে পারছেন বিভিন্ন অনুষ্ঠানে পালকি সরবরাহ করে। আর মোটামুটি এই পালকির চাহিদা এতটাই বেড়েছে যে এই পালকির ভাড়া দিয়ে এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো কিন্তু মোটামুটি 5-8 হাজার টাকা মতন রোজগার করে নেন। আর এক একটা পালকি তৈরি করতে এই সময় দাঁড়িয়ে কিন্তু ভারতীয় টাকায় 40,000 টাকার মতন খরচা হয়ে থাকে। এছাড়া কয়েক বছর পরপর মেরামতের কাজও কিন্তু এই ম্যানেজাররা করেন এই পালকি নিয়ে। আর এই পালকির মানে সাজসজ্জা, সেটাও কিন্তু আমূল পরিবর্তন ঘটেছে। এখানেও কিন্তু মানুষজনের চাহিদা অনুযায়ী, মানে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মানুষজন যারা আছেন, তারা যেরকম চাইছে সেই হিসেবে কিন্তু পালকির সাজসজ্জা আজকের দিনে কিন্তু করা হয়ে থাকে।

0: তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ, গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।
1: ব্রাহ্মণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমীধ ভার করি আহরণ বনান্তর হতে। ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁকি শ্রান্ত হোম ধেনুগণে, করি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি, নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে, মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি কর অবধান, হেন কালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক, বন্দী ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে, কুশল হোক সৌম গোত্র কি তোমার, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যাদীপ জ্বালা,

0: কহিলেন বাণী কল্যাণ কুশল। সুধাইলা সত্যকাম, কহ গো জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম? গিয়াছিনু দীক্ষা তরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মাতো কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছি সে ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরু শিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত, যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রুধৌত যেন নবপুণ্য ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, সূচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন পরিবৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপগুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শাম গীতি।
1: হিরণ্যগর্ভ সমবর্তাগ্রে ভূতস্য জাতপতিরেক।
0: হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আঁখি রহিলা নীরবে, আচার্য আশিস করি শুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম প্রিয় দর্শন? তুলিশির কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার, পুছিলাম জননীরে। কহিলেন তিনি, সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছিস ভ্রতৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধু চক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো, সবে বিস্ময়ে বিকল, কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তা তো, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, প্রাচীন ও মধ্যযুগে হাতি কিন্তু রণক্ষেত্রের বাহন হিসেবেও ব্যবহার করা হতো। কখনো কখনো রাজা বাদশারা সেই সময় সৌখিন বাহন হিসেবে হাতির ব্যবহার বারংবার করেছেন। এছাড়াও নানা উৎসব অনুষ্ঠানে বাহনের ভূমিকায় হাতির গুরুত্ব কিন্তু আমরা চিরকালের জন্যই দেখেছি। তাছাড়া বনাঞ্চলের যে লোকজীবন আছে তারা কিন্তু তাদের জীবিকার সঙ্গে হাতি কিন্তু বিশেষভাবে জড়িত। এখনকার দিনেও কিন্তু সেই জীবিকার সঙ্গে হাতির একটা গুরুত্বপূর্ণ বিষয় জড়িত আছে। আমরা দেখি শুধুমাত্র জলদাপাড়ায় নয়, গরুমারা, মূর্তি, লাটাগুড়ি অথবা ধূপঝোড়া এইসব জঙ্গলেও কিন্তু হাতি সাফারি রয়েছে। আর বিভিন্ন দেশের সরকার তারা কিন্তু চান যে পর্যটকরা যাতে হাতিকে নিয়ে মানে হাতির পিঠে চেপে যাতে জঙ্গলে সাফারি করতে পারেন, সেই সুযোগ কিন্তু বিভিন্ন দেশের সরকার করে দিয়েছে মানুষজনের জন্য।

বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মান অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শহর কলকাতায় কিন্তু ঘোড়ার গাড়ির প্রচলন কিন্তু ছিল একদম প্রথম থেকেই। ঘোড়ার গাড়ি এক সময় ফ্যাশনে ছিল কলকাতায়। দু একজন ইংরেজ নিজস্ব গাড়ি নিয়ে তখন রাস্তায় ঘোরাঘুরি করতেন, সেসব গাড়ির আমদানি কিন্তু করা হতো ইংল্যান্ড থেকেই। তখনও ঘোড়ার গাড়ি ওরকমভাবে ভাড়া খাটতো না, ব্যক্তিগত গাড়ি হিসেবেই কিন্তু সেই গাড়িগুলোকে রাস্তায় নামানো হয়েছিল। 19 শতকের প্রথম দিক আমরা দেখি যে ঘোড়ার গাড়ি কিন্তু ভাড়া খাটতে শুরু করে দেয়। পালকি বাহকদের তম্বি মাঝে মাঝেই নাকি সমস্যায় ফেলতো শহরবাসীকে, যাতায়াত প্রায় বন্ধ করে বসে থাকত। তা ব্রাউনলো নামক এক সাহেব পালকি বাহকদের গুমর একদম ভেঙে দিলেন। 1827 সালে চার চাকার প্ল্যাটফর্ম বানিয়ে ঘোড়া নিয়ে টানতে শুরু করলেন। এই নতুন গাড়ির নাম হলো ব্রাউন বেইল। 1827 সালে চার চাকার প্ল্যাটফর্ম বানিয়ে ঘোড়া নিয়ে টানতে শুরু করলেন। এই নতুন

0: এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি আপনাদের সেই সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। দু ঘন্টার এই শোতে প্রতি সপ্তাহে আমি আপনাকে নিয়ে যাই নতুন নতুন জায়গায়, এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়াই আমরা। আর ঘুরতে ঘুরতে গল্পের ছলেই জেনে নিই কত না অজানা কথা। আচ্ছা, বেড়াতে তো আমরা সবাই ভালোবাসি। হ্যাঁ, এটা ঠিক যে এ ব্যাপারে সবার পছন্দ আবার সমান নয়। এই ধরুন, কেউ ভালোবাসে পাহাড়, কেউ বা ভালোবাসে জঙ্গল, কেউ সমুদ্রকে ভালোবাসে, তার তীরে বসেই সারাটা দিন কাটাতে চায়। আবার কেউ ভালোবাসে ইতিহাসের কুয়াশা মাখা শ্যাওলা সবুজ দুর্গ বা পুরনো রাজপ্রাসাদ। পছন্দ অনেক রকম হলেও মোদ্দা কথাটা হলো, সেই বেড়ানোটা মনে রাখার মতন করতে চায় সবাই। আর ঠিক এই মনে রাখার মতন ট্যুর করতে গেলে যে বিষয়গুলো সবার আগে ভীষণ জরুরি, সেগুলো হলো সঠিক সময়ে সঠিক জায়গায় যাওয়া এবং সেই ভ্রমণের ভালো লাগা মেখে বাড়ি ফেরা। শুধু যাওয়া আসা নয়, কোথায় থাকবো, কী খাবো, নিরাপদে সবটুকু কীভাবেই বা ঘুরবো, এইসব প্রশ্নের সাথে পকেট ফ্রেন্ডলি প্যাকেজ রেডি করাও ভীষণ জরুরি। গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড এমন একটা সংস্থা যারা বিগত 42 বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছে খুব ভালোভাবে। আর এই 42 বছরে একের পর এক পালক তাদের মুকুটে জুড়েছে, কিন্তু তাদের সেরা প্রাপ্তি হল আপনাদের ভালোবাসা। বিজনেস ট্রিপ হোক অথবা নিখাদ ঘুরতে যাওয়া, সমস্ত রকম ট্যুরের অসাধারণ দক্ষতার সাথে করে থাকে এরা। আর যেমন গ্লোবের সাথে আমি আর অবশ্যই আপনারাও চলেছি হংকং। কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক তিনটে গানের পর। শুনবো আমরা হংকংয়ের গল্প, আমি কৌশিক আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আপনি আমার সাথে ঘুরতে এসেছেন হংকং। আমাদের হংকং সফরটা মোট 4 দিনের। হংকং এতটাই সুন্দর আর সাজানো যে বাজি ধরে বলতে পারি এদেশকে ছেড়ে দেশে ফিরে আসতে একটুকু হলেও কষ্ট হবে। ভ্রমণ করতে ভালোবাসেন এমন যে কোনো কারোর কাছে হংকং একটি খুব সুপরিচিত নাম। হংকং হল চীনের 2টি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি, অপর অঞ্চলটি হল মাকাও। 260টিরও বেশি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত হংকং পার্ল নদীর বদ্বীপের পূর্ব দিকে অবস্থিত। এর উত্তরে রয়েছে চীনের কুয়াংতুং প্রদেশ এবং পূর্ব পশ্চিম আর দক্ষিণে ঘিরে রয়েছে চীনা সাগর। জানলে হয়তো অবাক হবেন, এই হংকংয়ের আয়তন কিন্তু অনেক কম, মাত্র 2,779 বর্গ কিলোমিটার, কিন্তু এখানকার জনসংখ্যা প্রায় 75 লাখ। অল্প জায়গায় এই জনসংখ্যাকে স্থান করে দিতে নিতে হয়েছে বিস্তর পরিকল্পনা, আর এজন্যেই হংকং এশিয়া তথা পৃথিবীর মধ্যে অন্যতম গোছানো এবং সুপরিকল্পিত একটি দেশ। এখানকার রাস্তা আর যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, পাশাপাশি নাগরিকদের জন্য রয়েছে অত্যাধুনিক সব আবাসন, উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা সহ আরও নানা রকম উন্নত সুযোগ সুবিধা। আর ঠিক এই কারণেই হংকংয়ের অর্থনীতি অনেক শক্তিশালী। পর্যটন কেন্দ্র হিসেবে হংকং খুব বিখ্যাত। এখানে আছে সেই দুর্ধর্ষ ভিক্টোরিয়া পার্ক, লন্তাও দ্বীপ রয়েছে, সিমসাসুই এবং আরও অনেক কিছু। এছাড়াও পর্যটকদের জন্য অন্যতম বড় আকর্ষণ হিসেবে আছে হংকং ডিজনিল্যান্ড। আগেই বলেছি, দ্বীপ শহর হংকং গণপ্রজাতন্ত্র চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল যা পার্ল নদীর বদ্বীপের পূর্বাঞ্চলে অবস্থিত। দীর্ঘ সময় এটি ব্রিটিশ শাসনের অধীনে ছিল। আমরা জানি যে 1997 সালে হংকং আবার চীনের সাথে যুক্ত হয়, তবে চীন সরকার হংকংকে একটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের মর্যাদা দেবার ব্যাপারে সম্মত হয়। তাই চীনের বাকি অংশে প্রচলিত সব নীতি বা নিয়ম এখানে অনুসরণ করতে হয় না। তাই এই ব্যাপারটিকে এক দেশ দুই ব্যবস্থা বলে থাকে অনেকে। হংকং আসার সবথেকে বেস্ট সময় হলো অটম এবং আর্লি উইন্টার, স্পেশালি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। ফিরে আসি আমি একটা ছোট্ট ব্রেকের পর আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ এসেছি আমরা হংকংয়ে। হংকং এয়ারপোর্টে যখন নেমেছি তখন প্রায় সকাল ১১টা। পোস্ট ফর্মালিটিজ আর ইমিগ্রেশনের ঝামেলা মিটিয়ে বাইরে এসে যখন ক্যাবে বসলাম তখন সূর্য আমাদের একদম মাথার উপরে। এয়ারপোর্ট থেকে হোটেল পৌঁছতে লাগলো মাত্র মিনিট ২০। চেকিং করে নিজের রুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম। হিসেব করে দেখলাম যে লাঞ্চের পর হাতে যা সময় থাকবে তাতে হাফ ডে হংকং সিটি ট্যুরটা হয়ে যাবে। বহু বছর আগে এই হংকং শুধুমাত্র কৃষিজীবী ও মৎস্য শিকারীদের একটি সাধারণ গ্রাম ছিল, কিন্তু বর্তমানে প্রাকৃতিক গভীর বন্দরের কারণে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ও সমুদ্র বন্দরে পরিণত হয়েছে। লাঞ্চের পর রাস্তায় বেরিয়ে চারিদিক দেখব বলে হাঁটা দিলাম। বেশ ভালোই লাগছিল, ফুরফুরে সমুদ্রের হাওয়া আর সাথে হালকা রোদ্দুর। চোখের রঙিন সানগ্লাস দিয়ে হংকংকে বেশ উপভোগ করছিলাম। প্রথমেই যেটা বুঝলাম তা হলো এই শহরটায় চীন এবং ব্রিটিশ কালচার মিশে একটা অন্য রকমের কালচারের সৃষ্টি হয়েছে। এখানকার বাচ্চা থেকে বুড়ো সবাই দেখতে মঙ্গোলিয়ান বা চাইনিজদের মতন হলেও এদের হাবে ভাবে ব্রিটিশ উপনিবেশের ছোঁয়া আজও বোঝা যায়। এখানে প্রাচ্য ও পাশ্চাত্য দুই ধরনের সংস্কৃতির উৎসবগুলো পালন করা হয়, যেমন চাইনিজ মুনিয়ার এবং বড়দিনের সাথে দীপাবলিও পালিত হয়। হংকংয়ের জনসাধারণ সাধারণত ইংরেজি ও ম্যান্ডারিন উভয় ভাষাতেই কথা বলে, আর এই সাংস্কৃতিক ও বিনোদন বৈচিত্র্যের কারণে মানুষের কাছে হংকং সব সময় আকর্ষণীয়। এখন শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ

ব্যাক টু ব্যাক তিনটে গানের পর ফিরে এলাম আমি কৌশিক। আমাদের আজকের সফরে আমি এসেছি হংকং। এখন আমি দাঁড়িয়ে আছি হংকং ওশেন পার্কের সামনে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ওশেনেরিয়াম এটি। সহজ ভাষায় বললে এই থিম পার্কে সামুদ্রিক প্রাণীর বিশাল সংগ্রহ, 870,000 বর্গ মিটারেরও বেশি জুড়ে গড়ে উঠেছে এই পার্কটি। অ্যাকোয়ারিয়াম এমন আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে যে এটি শুধু শিশুদের নয়, বড়দের বিনোদনেরও চাহিদা মেটাতে সক্ষম। দারুণ এই থিম পার্কে দেখলাম সমুদ্রের বিভিন্ন প্রজাতির প্রাণী ও জলজ উদ্ভিদ। ইচ্ছে করলে ডাইভিংও করা যায় এখানে, তবে আমার আর সেটা করে ওঠা হয়নি। 2006 সালের ফোর্বস ম্যাগাজিনে এই অ্যাকোয়ারিয়ামকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 10টি থিম পার্কের একটি হিসাবে নির্বাচিত করেছিল। নিশ্চয়ই ভাবছেন এখানকার এন্ট্রি ফি কত? 3-11 বছর বয়সী শিশুদের টিকিটের দাম $160। অন্যদিকে 12 বছরের চেয়ে বেশি বয়সীদের জন্য $320। এটা দেখার পর বাইরে এসে দেখি আলোয় আলোয় হংকং শহরটা ঝলমল করছে। কিছু জায়গা এ শহরে আছে খুবই ঘিঞ্জি, ছোট ছোট অ্যাপার্টমেন্টে ভরা, গায়ে গায়ে ঠেসাঠেসি করে দাঁড়িয়ে থাকা বাড়িগুলো দেখে আমাদের দেশের কথা মনে পড়ে গেল। এখন ফিরে যেতে হবে আমার হোটেলে। কাল সারাটা দিন তাই রেখেছি ডিজনিল্যান্ড দেখার জন্য। হোটেলে ফিরে একটা দুর্দান্ত ডিনার করে নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে উপভোগ করছিলাম সুন্দরী হংকংকে। এত উপর থেকে নিচের রাস্তাগুলোকে মনে হচ্ছে আলোর মালায় সাজানো মুক্তোর হাড়ের মতন। ক্যামেরার টাইম ল্যাপসে বন্দি করলাম মুহূর্তটাকে। তারপর গায়ে হালকা চাদরটা জড়িয়ে একটা ঘুম। ঘুম ভাঙল মোবাইলের অ্যালার্মের আওয়াজে। তাড়াতাড়ি রেডি হতে হবে, আমার ক্যাব আসবে, আমায় নিয়ে যাবে ডিজনিল্যান্ডে। আমাদের এই সফর জারি থাকবে। হ্যাঁ, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এদেশের প্রাচীন প্রবাদ, ডিজনিল্যান্ডে না গেলে হংকং ভ্রমণই ভৃতা। বুঝতে পারলেন, মিকি মাউজের সাথে আড্ডা না দিয়ে এবং সমুদ্রের প্রাণীদের সাথে হ্যান্ডশেক না করে কোনো ট্যুরিস্ট হংকং ত্যাগ করতে চাইবে বলে মনে হয় না। গাড়ি আমায় সোজা নামিয়ে দিল ডিজনিল্যান্ডের টিকিট কাউন্টারের সামনে। দেখলাম এখানে দুরকম টিকিট রয়েছে, একদিনের টিকিটের দাম এবং দুদিনের টিকিটের দাম কিন্তু আলাদা। একদিনের টিকিট ৪৫০ হংকং ডলার, তবে তিন থেকে ১১ বছর শিশুর জন্য ৩২০ হংকং ডলার এবং ৬৫ বছর বয়সীদের জন্য ১০০ হংকং ডলার। দুদিনের টিকিট জনপ্রতি ৫৮৫ হংকং ডলার, শিশুদের ৪১৫ এবং প্রবীণদের ১৭০ হংকং ডলার। আমার অনলাইনে আগে থেকেই টিকিট কাটা ছিল। ভেবেছিলাম ডিজনিল্যান্ড মানে মিকি মাউস, ডোনাল্ড ডাক আর টম অ্যান্ড জেরির রাজত্ব, কিন্তু এখানে ঢুকেই সেই ভুল ভেঙে গেল। গোটা ডিজনিল্যান্ড ঘুরে অনেক জানা অজানা চীনা কার্টুন চরিত্র এবং পশ্চিমের কার্টুন চরিত্রের সমাহার দেখতে পেলাম। বিভিন্ন ধরনের ডিজনি চরিত্র যে কোনো সময় ট্যুরিস্টদের সামনে এসে তাদেরকে চমকে দেয়। মিকি মাউস এসে আমার সাথে অনেকগুলো সেলফিও তুলে গেল। এই পার্কের প্যাকেজ দেখলাম অনেকটাই সস্তা, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপানের থেকে এই পার্ক অনেকটাই ছোট। ডিজনিল্যান্ড হংকংয়ের ভিতর দুটি হোটেল রয়েছে, চাইলে আপনি এখানেও একটা রাত কাটিয়ে যেতে পারেন। এখানে জঙ্গল রিভার ক্রুজ রাইডটা এক কথায় দুর্ধর্ষ। এরকম রোমাঞ্চকর রাইড আমি খুব কমই চড়েছি। বাচ্চাগুলোর আনন্দও ছিল দেখার মতন। এখানে আরও একটা দারুণ দেখা জিনিস হলো এখানকার ঐতিহ্যবাহী আফ্রিকান বাজার। লোভ সামলানো গেল না, কিছু টুকটাক গিফট আইটেম কিনে ফেললাম আমি। ফিরে আসছি একটা ব্রেকের পর। এখন শুনে নেব দুটো খুব সুন্দর গান, তারপর আবার ফিরে আসছি আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। যাবেন না কোথাও, হংকং নিয়ে আরও অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন জানাবো আমরা। আপনাদের এই স্বপ্নের সফর সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +81 00 136 126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইট www.globeindia.in।
1: বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। বাঁ হাতে ছটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা। বাঁ হাতে ছটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা। হঠাৎ লাফিয়ে ওঠে ফুটবোর্ডে,

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর আপনার সাথে হংকং সফরে। আমি আপনাদের চলার সাথী কৌশিক, আর আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। অবাক বিস্ময়ে ঘুরে দেখছি হংকং ডিজনিল্যান্ড। সামনেই দেখলাম রয়েছে আরেক আকর্ষণ, টারজানস ট্রি হাউস। সেটা দেখে একটু হাঁটলেই আপনার সাথে দেখা হয়ে যাবে পুগ্যাংয়ের। এখানে ক্যামেরার ক্লিকে ধরা থাকবে অবিস্মরণীয় সব ছবি, যা সারা জীবনের জন্য আপনার অ্যালবামের একটি চমৎকার সংগ্রহ হয়ে থাকবে। ওই যে সামনে সুন্দর বাগানটা, ওখানে দেখা করতে পারেন রাজকীয় বাগানের রাজকুমারী সিন্ড্রেলা আর এলিসের সাথে। গত 26 জানুয়ারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হয়ে যায় হংকং ডিজনিল্যান্ড। পরে 18 জুন 2022 দুয়ার ফের খুলেছে। সামনেই দেখা হয়ে গেল এখানকার এক কর্মীর সাথে। তিনি বললেন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অতিথিদের 7 দিন আগে থেকেই অনলাইনে টিকিট বুকিং দিতে হবে। জনসমাগম নিয়ন্ত্রণ রাখাই এই নিয়মের উদ্দেশ্য। বার্ষিক পাসধারী ম্যাজিক অ্যাক্সেস সদস্যরা অবশ্য অগ্রাধিকার পাবেন। তাদের জন্য শরীরের তাপমাত্রা স্ক্রিনিং ও ফেস মাস্ক পরা বাধ্যতামূলক। ডিজনিল্যান্ডে ঘন ঘন স্যানিটাইজেশন হচ্ছে। দর্শনার্থীদের জন্য থাকছে হ্যান্ড স্যানিটাইজার। 3 বছর ধরে হংকং ডিজনিল্যান্ড লোকসান গুনছে। এটি হংকং ইন্টারন্যাশনাল থিম পার্কস লিমিটেড ও ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির যৌথ মালিকানা। এদের সবার আশা ক্যাসল অফ ম্যাজিক্যাল ড্রিমস এবং এলসা, আনা ও অন্যান্য চরিত্র সহ হলিউডের ফ্রোজেন থিমের বিভাগ চালু হলে লাভের মুখ দেখা যাবে। এ নিয়ে বিশ্বে ডিজনির 2টি থিম পার্ক চালু হল। এর আগে চীনের সাংহাইতে ডিজনিল্যান্ড গত 11ই মে আবার খুলেছে। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জাপান ও ফ্রান্সের ডিজনিল্যান্ডগুলো এখনও বন্ধ। এখন শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসছি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আজ হংকংয়ে আমার চতুর্থ দিন। আজ আমরা চলেছি মাকাও দেখতে। অ্যামাজনের বিখ্যাত পাখি নয়, হে মাকাও হলো হংকংয়ের যমজ শহর মাকাও। এর উত্তরে কুয়াংতুং প্রদেশ এবং দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর। মাকাওয়ের অর্থনীতি বহুলাংশে পর্যটন ও ক্যাসিনো ব্যবসার উপর নির্ভরশীল। এছাড়া আয়ের প্রধান উৎস যন্ত্রাংশ উৎপাদন। ষোড়শ শতকের মাঝামাঝি থেকে 1999 সাল পর্যন্ত মাকাও পর্তুগিজদের শাসনাধীন ছিল। এটি ছিল চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি। পর্তুগিজ ব্যবসায়ীরা 1550 সালের দিকে মাকাওয়ের প্রথম বসতি স্থাপন করে। 1557 সালে চীনের সম্রাট মাকাওকে বাণিজ্য বন্দর হিসাবে পর্তুগালের কাছে ইজারা দেন। 1887 সাল পর্যন্ত মাকাও চীনা প্রশাসনের অধীনে পর্তুগাল কর্তৃক শাসিত হয়েছিল। 1887 সালে মাকাও পর্তুগিজ কলোনিতে রূপান্তরিত হয়। 1999 সালের 19 ডিসেম্বর মধ্যরাতে মাকাওয়ের সার্বভৌমত্ব ও কর্তৃত্ব চীনের কাছে হস্তান্তর করা হয় এবং 20 ডিসেম্বর থেকে চীনের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। চীনা পর্তুগিজ যৌথ ঘোষণা ও মাকাওয়ের মৌলিক নীতি অনুসারে 2049 সাল পর্যন্ত এটি বিশেষ সার্বভৌম ক্ষমতা ভোগ করবে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু। রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মাকাও সিটি আর তাইপা আইল্যান্ড এই দুটি ছোট্ট শহর নিয়ে গঠিত এশিয়ার লাস ভেগাস নামে পরিচিত মাকাও। মাকাওয়ের মোট আয়তন বাংলাদেশের রাজধানী ঢাকার থেকেও কম হবে। সব মিলিয়ে এদেশের আয়তন মাত্র 33 বর্গ কিলোমিটারের মতন, তবে তার মধ্যে অর্ধেকটাই আবার জল সীমান্ত। তবে ছোট্ট এই দেশটির জনসংখ্যা ততটা কম নয়। কিন্তু মাকাওয়ে বর্তমানে প্রায় 7 লক্ষাধিক মানুষের বসবাস। অর্থনৈতিক দিক থেকে অধিক সমৃদ্ধ এবং এই অঞ্চলটি মূলত ক্যাসিনোর জন্য খুবই বিখ্যাত। শুনেছিলাম মাকাও নাকি খুবই এক্সপেন্সিভ শহর, ক্যাসিনো শহর, তাই এক্সপেন্সিভ হওয়াটা একেবারে স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে এসে দেখলাম একটু খোঁজ খবর নিয়ে চললে অনেক কম খরচেই মাকাও ঘোরা যায়। মাকাও সিটির আমা টেম্পল থেকে ঘোরা শুরু করে শহরটা ঘুরে আবার এখানেই এসে থেমেছিলাম। আর এখানে অবস্থিত প্রায় অনেক দালান কোঠাই সেই প্রাচীন আমলে পর্তুগিজদের হাতে তৈরি করা। আমি মাকাও ঘুরছি গুগল ম্যাপ দেখে দেখে। আপনি চাইলে এখানে হোটেলে এক রাত থাকতেই পারেন, কিন্তু এখানে হোটেল থাকা একটু এক্সপেন্সিভ, একটু বলতে খুবই এক্সপেন্সিভ। কিন্তু আমি তো আর হোটেলে থাকিনি, তাই সেই খরচটা আমার পকেট থেকে বের হয়নি। মাকাওয়ের সব জায়গায় ম্যাকডোনাল্ড আর 7-Eleven দেখতে পাবেন, তাই খাবার দাবার নিয়ে অহেতুক চিন্তা করা লাগবে না। আপনি মাকাওয়ের বিভিন্ন স্থানে ফ্রি ওয়াইফাই পাবেন, তাই ইন্টারনেটের পিছনে বাড়তি টাকা খরচ না করাই ভালো। আ মা টেম্পলের পর প্রথমেই দেখে নিলাম মাকাও টাওয়ার। 63 তলা বিশিষ্ট এই বিল্ডিংটি মাকাওয়ের সবচেয়ে উঁচু বিল্ডিং। এতটাই উঁচু যে মাকাওয়ের প্রায় অনেক জায়গা থেকে এই টাওয়ারটি দেখা যায়। টাওয়ারটি টেলিকমিউনিকেশন এবং ব্রডকাস্টিংয়ের জন্য ব্যবহৃত হলেও দর্শনার্থীদের জন্য এর একটা অবজারভেশন ডেক খোলা আছে। ডেক থেকে মাকাওয়ের ভিউ দেখা ছাড়া বাঞ্জি জাম্পিং, স্কাইওয়াকের অভিজ্ঞতাও নেওয়া যাবে। বলে রাখা ভালো যে মাকাও টাওয়ারের এই বাঞ্জি জাম্পিং পৃথিবীর দ্বিতীয় উঁচু বাঞ্জি জাম্পিং স্পট, যার উচ্চতা 764 ফিট, আর এর খরচের পরিমাণও টাওয়ারের সমান উঁচু। মাকাওয়ের প্রধান ট্যুরিস্ট স্পটগুলোর আরেকটি হচ্ছে সেনাডো স্কোয়ার। এই চত্বরের ইতিহাস অনেকটাই পুরানো, আর এখানে বিদ্যমান বাড়িগুলোর বয়সও অনেক। বাহারি রঙের আদি যুগের এইসব বাড়ি দেখার জন্যেই বিশ্বের সকল প্রান্ত থেকে মানুষজন এখানে এসে থাকে। এর আশপাশে চাপা গলি, রং বেরঙের টেরেস, গাছপালা আর একটু পরপর চার্চের দেখা পাওয়া, মনে হবে যেন আপনি ইউরোপের কোনো শহরে হেঁটে বেড়াচ্ছেন। ও আচ্ছা, এখানে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্ট্রিট মার্কেট বসে, চাইলে হালকা কেনাকাটাও সেরে নিতে পারেন। সেনিডো স্কোয়ারের আশেপাশে বেশ কিছু চার্চ পাবেন। যদি পুরাতন বিল্ডিংয়ের প্রতি মোহ থাকে তাহলে দেখে আসতে ভুলবেন না। খরচ বলতে খাবার দাবার আর কেনাকাটায় যা হবে তাই। চত্বর বা আশপাশের কোনো বিল্ডিংয়ে প্রবেশের জন্য আপনাকে পয়সা খরচা করতে হবে না। সেনিডো স্কোয়ার থেকে হাঁটতে হাঁটতে আশপাশের বিল্ডিং দেখবেন আর পৌঁছে যাবেন সেন্ট পল গির্জায়। মাকাও ট্যুরিস্ট স্পট দিয়ে গুগলে সার্চ করলে এই জায়গাটার ভুরি ভুরি ছবি পাবেন। এখানে মানুষজন আসে ইনস্টাগ্রামের ছবি তোলার জন্য। 26 মিটার লম্বা দরজা আকৃতির বর্তমান এই দেওয়ালটি 1600 শতাব্দীর দিকে তৈরি করা চার্চের রুইন। এটা পুনরায় সংস্কার করা হয় 1995 সালে। বাই দ্য ওয়ে, এই স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ। এর আশেপাশে সবকটা বাড়ি একেবারে মাল্টিকালচারাল। সামনের ওই প্রাগ ঐতিহাসিক মন্টে ফর্ট্রেসটি বর্তমানে মাকাও মিউজিয়ামের অন্তর্ভুক্ত। এর আগে এই স্থানটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। এরও অনেক আগে এই স্থানটি মিলিটারি জোন হিসেবে সংরক্ষিত ছিল।
চার্চ রুইন্স থেকে মাথা উঁচু করলেই এই ফোর্ট্রেসটি দেখতে পাওয়া যায়। মাত্র 52 মিটার উঁচু এই ফোর্ট্রেসটি থেকে ব্যস্ত মাকাও শহরের বহু রূপ একসঙ্গে দেখা যায়। মন্টে ফোর্ট্রেস ছাদেই ছোট্ট মাকাও মিউজিয়ামটার অবস্থান। সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এখানে ঢোকা যাবে। এর ঠিক মধ্যেই রয়েছে একটি কৃত্রিম নীলাভ পুল, যেখানে নৌকায় চড়ে বিলাসবহুল হোটেলের কারুকলা দেখতে পারবেন। অনেকটাই ইতালির ভেনিস শহরের আদলে তৈরি করা হয়েছে সম্পূর্ণ জায়গাটি। সকাল 11টা থেকে রাত 9টার আগে গেলেই এই নৌকায় চড়তে পারবেন। ফিরে আসি একটা ছোট্ট ব্রেকের পর।

সামনের দিকে তাকিয়েই আচমকাই চমকে গেছিলাম। হংকংয়ে আছি না প্যারিসে, এক মিনিটের জন্য ভুলেই গেছিলাম আমি। আমার সামনেই মাকাও আইফেল টাওয়ার। ফ্রান্সের আইফেল টাওয়ারের সাদৃশ্য এই টাওয়ারটি রাতের বেলায় বাহারি রঙের আলোতে চারপাশের এলাকা আলোকিত করে রাখে। সম্পূর্ণ এরিয়াটাই রং চঙা বিলাসবহুল হোটেল, স্কাইস্ক্র্যাপার বিল্ডিং আর ক্যাসিনো হোটেল দিয়ে পরিপূর্ণ। আমি এখানে গিয়েছিলাম সন্ধ্যের সময়। রাস্তার চারপাশে সারিবদ্ধ পাম গাছ, কৃত্রিম জলের ফোয়ারা সম্পূর্ণ এরিয়াটাকে অনন্য এক রূপে সাজিয়ে দিয়েছে। এখন আবার ফিরে এসেছি সেই আমা টেম্পলের সামনে। 14 শতাব্দীতে তৈরিকৃত এই মন্দিরটি মাকাওয়ের সবচেয়ে পুরনো মন্দির। এখানে আসলে হয়তো দেখার মতন তেমন কিছু নেই, তবে ইতিহাস যদি পছন্দের বিষয় হয় তাহলে এখান থেকে ঘুরে যেতে পারে। এখানে প্রবেশের জন্য কোনো টাকা পয়সা লাগে না। মন্দিরের উপরে ছোট্ট একটা টিলা আছে যেখানে বেশ কিছু ছোট্ট ছোট্ট গুহায় দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। মন্দিরের নিচে বড় বড় ঝাঁক দেওয়া কিছু গাছ দেখতে পাবেন। গাছগুলির সামনে দিয়ে একমুখী একটা ছোট্ট গলি আছে, আর সেই গলি দিয়ে 5 মিনিট হেঁটে গেলেই বেশ কিছু প্রাচীন চার্চ পাবেন। সময় হলে চার্চগুলো ঘুরে যেতে পারেন। মাকাও ট্যুরিস্ট স্পট লিখে গুগলে সার্চ করলে গ্র্যান্ড লিসবোয়া এই ছবিটা প্রথম সারিতেই পাবেন। গোল্ডেন কালারের এই বিল্ডিংটি একটি ক্যাসিনো হোটেল, তবে হোটেলটির বাইরের কারুকাজ এতটাই

আকর্ষণীয় যে ঘুরতে যাওয়া সকলেই এই বিল্ডিংটির সামনে গিয়ে একটা ছবি তুলে আসে। সন্ধ্যের পর আপনি মাকাওয়ের বড় বড় হোটেলে প্রবেশ করলেই ফ্রিতে অথবা সামান্য কিছু ফি দিয়ে মাকাও শো উপভোগ করতে পারবেন। এই শোগুলি মূলত সার্কাস খেলার মতো, ক্যাসিনো খেলতে আসার কাস্টমারদের বিনোদন দেওয়ার জন্য মূলত এই শোগুলির ব্যবস্থা রাখে হোটেল কর্তৃপক্ষ। তবে সবচেয়ে জনপ্রিয় শো হচ্ছে দ্য হাউস অফ ড্যান্সিং ওয়াটার। এই শোটি গোলাকার একটি হলরুমে হয়ে থাকে যার মধ্যেখানে রয়েছে জল, আর সেই জলের উপর দর্শকদের জন্য সার্কাস দেখায় সার্কাস শিল্পীরা। তবে এই হোটেলের শো একটু এক্সপেন্সিভ। বাহারি রঙের ট্রেডিশনাল মাকাওনিজ ঘর বাড়ি স্ট্রিট শপ আর আদি যুগের তৈরি বেশ কিছু চার্চ টেম্পল নিয়েই তাইপা ভিলেজের অবস্থান। ট্রেডিশনাল ঘর বাড়ি হলেও সব কিছুই নতুন করে সাজানো, অনেকটা ইউরোপিয়ান স্টাইলের মতো দেখায়। আগেও বলেছিলাম সম্পূর্ণ মাকাও মাল্টিকালচারাল একটি দেশ, তবে পর্তুগিজদের রেখে যাওয়া কালচার এখনও এদের মধ্যে খুব বেশি দেখা যায়। আর একটা কথা, বেশিরভাগ খাবারের দোকানে আপনি ইটালিয়ান মেনু পাবেন। মাকাও ঘোরা শেষে আমরা আবার ফিরে চললাম হংকংয়ের উদ্দেশ্যে। যেতে যেতে শুনব আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর, প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

পরের দিন সকালে গেলাম হংকং হেরিটেজ মিউজিয়াম। এই জাদুঘরটি হংকংয়ের ইতিহাস, শিল্প ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, যে কোনো ট্যুরিস্টের কাছে আকর্ষণীয় বিষয়। এখানে চীনের ঐতিহাসিক প্রেক্ষাপট পুতুল দিয়ে চিত্রিত করা হয়। এছাড়াও এখানে নতুন টেরিটরি সম্পর্কে বড় প্রদর্শনী এবং পারফরমেন্সের জন্য একটি অপেরা হাউস রয়েছে। এর পাশেই আছে নান্দনিকভাবে গোছানো শাটিন পার্ক। সিংমুন নদীও মিউজিয়াম থেকে খুব কাছেই, এটা ট্যুরিস্টদের জন্য বাড়তি পাওয়া। হেরিটেজ মিউজিয়ামের রাস্তার ঠিক নিচে রয়েছে এক প্রাচীন মন্দির। এই মন্দিরটি প্রাচীন চীনের দক্ষিণী রাজবংশের সময়কার একজন সেনাপতি চে কুংকে উৎসর্গ করা হয়েছে। এখানকার মন্দির কমপ্লেক্স সবসময় লোকারণ্য থাকে, তাই যাদের ভিড় পছন্দের নয় তারা বিষয়টা মাথায় রেখে মন্দিরে যাবেন। তবে ঐতিহ্যবাহী স্থাপত্য এবং জটিল ভাস্কর্যগুলি ট্যুরিস্টদের যে কোনো কষ্টকে তুচ্ছ করে দেবে। আর যারা হেরিটেজ মিউজিয়াম দেখতে চায় তাদের এই মন্দির মিস করা একদম বোকাম হবে। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটা। চলুন দেখে আসি হংকং জাংস। প্রায় 260টি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত এক বিচিত্র দ্বীপপুঞ্জ। এখানে সাগরে ভেসে বেড়ায় অনেক পুরনো মডেলের ছোট ছোট জাহাজ। এই জলযানগুলো ট্যুরিস্টদের টাইম মেশিন করে পুরনো যুগে নিয়ে যায়, আর এই জলযানগুলোর দেহের মরচে ভিন্ন অনুভূতি এনে দেয়, মনে করিয়ে দেয় সময় কত পরিবর্তনশীল। তারপর চড়ে বসুন পিক ট্রামে। পিক ট্রাম 1,700 ফুট উচ্চতায় হংকং দ্বীপের বৃহত্তম পর্বত শিখরের শীর্ষে নিয়ে যায় ট্যুরিস্টকে, যেখান থেকে ট্যুরিস্ট ভিক্টোরিয়া হারবার, কাওলুন এবং আশেপাশের পাহাড়গুলির 180 ডিগ্রি দর্শনীয় অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারে। বলা যায় পুরো সিটির সেরা ভিউ এখানেই পাওয়া যায়। কাল সকালেই ফিরে যেতে হবে দেশে, তাই আজকের রাতটা ঠিক করলাম একটু বোহেমিয়ান হব, মানে হংকংয়ে এসেছি আর এর নাইট লাইফটা এনজয় করব না, এটা হয় নাকি? তাই আজ চললাম ল্যান কোয়াইফংয়ে। নাইট লাইফ বা পার্টির জন্য চমৎকার জায়গাটা। রাস্তার দুই ধারে সারি সারি রেস্টুরেন্ট, বার, শিশা ক্লাব, নাইট ক্লাব, পাব সব ভর্তি। আরও পরিষ্কার করে বললে বড়দের এন্টারটেনমেন্টের পুরো আয়োজন আছে এখানে। তবে এই জায়গাকে সেন্ট্রাল হংকংয়ের পার্টি সেন্টার বলা হয়। সন্ধ্যার পর ধীরে ধীরে মানুষ আসতে থাকে, রাত বাড়ার সঙ্গে সঙ্গেই ব্যস্ত হয়ে ওঠে পুরো এলাকাটা। আর এই রাত কিন্তু অন্য রাতের মতন নয়, এখানকার রাতগুলো রঙিন বন্যতায় ভরা। রাস্তায় অনেক ভিড় থাকে, মানুষজন সবাই যে সুস্থ থাকে তাও নয়, তাই যারা কনজারভেটিভ তাদের এখানে না আসাই ভালো। তবে যদি কেউ হংকংয়ের বন্য দিকটা দেখতে চায় তাহলে এটাই সেই সঠিক জায়গা। কেমন লাগলো আমাদের এই হংকং ট্যুর জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউনড উইথ রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাংলার কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল্লা।

আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে

বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খইর ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: বক আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায়ের দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তবু, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিচ্ছরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে, নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছে যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি, নও তুমি ছবি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আড্ডাটা দেব তার সঙ্গে কিন্তু বাগান জড়িয়ে। তবে এটা কিন্তু কোনো ফুল ফল কিংবা গাছ নয়, এটা একটা খেলা। আর এটা অবশ্যই ফুটবল নয় যার সঙ্গে মোহনবাগান জড়িয়ে, ইনফ্যাক্ট বাগান শব্দটি এর সঙ্গে জড়িয়ে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আড্ডাটা জারি থাকবে একটা খেলাকে নিয়ে, সেই খেলা যেটা কিনা জগৎ প্রসিদ্ধ। কথা বলছি টেনিসের। শুধুমাত্র টেনিস বললে ব্যাপারটা কমপ্লিট হয় না, লন টেনিস। এই লন টেনিস এমন একটি খেলা যেটা কিনা সারা পৃথিবীর মানুষ জানেন, বোঝেন এবং দেখেন। আর সত্যি কথা বলতে কি, টেনিসের যারা প্রথম দিকের প্লেয়ার তারা কিন্তু সত্যি সারা পৃথিবীময় সুপারস্টার। তো এই লন টেনিসকে নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় অসাধারণ। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

কথায় বলে খেলার জন্ম নাকি বিলেতে, কিন্তু লন টেনিসের ক্ষেত্রে কিন্তু এই কথাটা পুরোপুরি ভুল, কারণ লন টেনিসের জন্ম আদপে হয়েছিল ফ্রান্সে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লন টেনিসকে নিয়ে। তো এই টেনিস যে খেলাটা, লন টেনিসের শর্ট ফর্ম, সেটি কিন্তু তৈরি হয়েছিল বা উৎপত্তি হয়েছিল 16th century এবং এর জন্ম উৎপত্তিস্থল ফ্রান্সের উত্তর দিকে, অর্থাৎ নর্দার্ন ফ্রান্সে। তবে আরও একটা ব্যাপার হলো, যখন এই খেলাটি উদ্ভব হয়েছিল তখন কিন্তু এর নাম টেনিস ছিল না, ছিল পাম বল। আগে হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হতো যে হাতের তালু দিয়ে খেলা হতো এই র্যাকেটের জায়গায়। পরবর্তীকালে এই ব্যাপারটা আস্তে আস্তে ইভলভ হয়ে গিয়ে বর্তমানে এই লন টেনিসের চেহারা নিয়েছে। তো এই টেনিসকে নিয়ে অনেক কথা এখনও বাকি আছে, তো সেরকমই কিছু কথা আপনার জন্য ওয়েট করবে আমাদের আজকের ইচ্ছে রানার আড্ডার আসরে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com. Oh,

টেনিস এই শব্দটা কিন্তু এসছে নর্দার্ন অ্যাংলো স্যাক্সন টেন্স শব্দ থেকে। আর এই যে ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে খেলার জন্ম বিলেতে, এই কথাটা টেনিসের ক্ষেত্রে পুরোপুরি খাটে না, সেটাও কিন্তু পুরোপুরি সত্যি নয়। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, টেনিস বা লন টেনিসকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে 16th century নর্দার্ন ফ্রান্সে টেনিসের উৎপত্তি হয়, কিন্তু টেনিসের যে বর্তমান রূপটি আমরা দেখতে পাই সেটি কিন্তু ইভলভ হয়েছিল ইংল্যান্ডে 1874 খ্রিস্টাব্দে। এই বর্তমান যুগের টেনিস খেলা প্রথম শুরু হয় এবং তার ঠিক 3 বছর পরে 1877 খ্রিস্টাব্দে প্রথম উইম্বলডন টেনিস প্রতিযোগিতা শুরু হয়, যেটি কিনা বিশ্বের সর্বপ্রথম গ্র্যান্ড স্ল্যাম, যেটা কয়েক বছর পরে বা কয়েকদিন পরেই শুরু হবে আবার এই বছরের জন্য। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এই টেনিসকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলায় ডটকমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে লন টেনিসকে নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে পৃথিবীর সর্বপ্রথম যে গ্র্যান্ড স্ল্যাম শুরু হয় সেটি হচ্ছে 1877 খ্রিস্টাব্দে উইম্বলডন। তার ঠিক 4 বছর পরে 1881 খ্রিস্টাব্দে শুরু হয় হচ্ছে ইউএস ওপেন, তারও 10 বছর পরে 1891 খ্রিস্টাব্দে শুরু হয় ফ্রেঞ্চ ওপেন, এবং 1905 খ্রিস্টাব্দে শুরু হয় চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম অর্থাৎ অস্ট্রেলিয়ান ওপেন। তবে এই যে প্রথম উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম, তার জুনিয়র ভার্সনে কিন্তু একমাত্র একজন ভারতীয় আছেন যিনি কিনা তার জুনিয়র ভার্সনটি সিঙ্গলস টাইটেল জিতেছিলেন। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয়, অত্যন্ত পছন্দের টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজ। তো আজকে ওনার জন্মদিন। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল অজস্র শুভকামনা। তো এই টেনিস এবং টেনিস প্লেয়ার এবং আমাদের অত্যন্ত পছন্দের লন টেনিসকে নিয়ে আড্ডাটা জারি থাকবে আমাদের একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে কোনো একটা বড় টুর্নামেন্ট, যেরকম চারটে টুর্নামেন্ট যেটা আছে, উইম্বলডন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন। এই চারটি টুর্নামেন্টকে বলা হয় গ্র্যান্ড স্ল্যাম। তো একজন প্লেয়ার যদি এই চারটি টুর্নামেন্টই জিতে নেন তাহলে তাকে বলা হয় কেরিয়ার স্ল্যাম। আবার গোল্ডেন স্ল্যাম বলেও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কোনো প্লেয়ার যদি একই বছরে চারটি মেজর এই গ্র্যান্ড স্ল্যাম জেতেন এবং তারই সঙ্গে ওই বছরে অলিম্পিকে গোল্ড মেডেল জেতেন তাহলেও তাকে বলা হয় গোল্ডেন স্ল্যাম। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে লন টেনিসকে নিয়ে আড্ডাটা জারি আছে, জারি ছিল। এরকম অনেক কথা, অনেক ঘটনা আছে লন টেনিসকে নিয়ে যেগুলো কিনা চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে এই লন টেনিসকে নিয়ে কিন্তু আরও অনেক কথা, অনেক ঘটনা, অনেক গল্প আছে। কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই লন টেনিসকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি চলে এসেছি এবং আমার সঙ্গে সঙ্গে ভালো ভালো গানও আসছে। আর তার সাথে সাথে আজকে একটু নিজেদের খেয়াল রাখার কথা বলবো। সবসময় ব্যস্ত থাকি আমরা, সবসময় ভাবি যে অন্যরা কী করে ভালো থাকবে, কিন্তু অন্যদের ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখা ভীষণভাবে দরকার। তাই জন্য নিজের খেয়ালও রাখতে হবে এবং সেই খেয়াল রাখার মাঝে মাঝে একটু আড্ডাও দিতে হবে। তাই গান্ধুরিয়ার আড্ডায় আমি রুবিনা।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

radiobanglani.com এ আমি রবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। আর যেটা বলছিলাম যে আজকে আমরা নিজেদের খেয়াল রাখবো, নিজেদের খেয়াল বলতে আমাদের স্বাস্থ্য, মন এবং আমাদের ত্বক, চুল সবটা যতটা আমাদের নিজেদের জগৎকে ঘিরে আছে সেই সব কিছুর মধ্যে যেমন আমাদের হাত পায়ের যত্ন নেওয়াটা খুব দরকার, ঠিক সেরকমই আমাদের নখের যত্ন নেওয়াটাও কিন্তু ভীষণভাবে দরকার। আমাদের কিছু একটা নতুন স্টাইল করতে ভালো লাগলে আমরা সবসময় সালনে ছুটে যাই, কিন্তু সেটা কতটা দরকার আমাদের শরীরের জন্য এবং উপকারী সে সব কিছু জেনে কিন্তু অবশ্যই আপনাকে সেই সব ম্যানিকিওর বা পেডিকিওর করানো উচিত। যেহেতু আজকে ম্যানিকিওর নিয়ে কথা বলবো, তাই জন্য ম্যানিকিওর থাকছে আজকে আমাদের আড্ডায়।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

জানি যে স্টাইলের মানে স্টাইলে ইন বা ফ্যাশনে ট্রেন্ডিং এর বলা যেতে পারে, সেটা হচ্ছে নেলস করা, তাই তো? নতুন ভাবে একটা অভিনব পদ্ধতিতে আপনার নিজের নখ থাকুক বা না থাকুক, একটা সুন্দর রকম নেল কিন্তু আপনি আপনার নিজেদের হাতে রাখতে পারেন। এবং সেই নখের কালার কিরকম হবে, সেই নখে নানা রকম ডিজাইন কিরকম হবে, সেই সব কিছু আপনার মতো করেই কিন্তু সাজিয়ে দেবেন সেই বিউটি পার্লার বা সালনের সেই অভিজ্ঞ মানুষরা। কিন্তু সেটা কতটা ক্ষতিকর বা উপকারী আপনার জন্য, সেটা অবশ্যই তো আপনার জানা উচিত। যেমন আমরা কখনো মন ভালো থাকলো না বা নখটাকে আমরা সাজাতে চাই নিজেদের মতো নেল পলিশ পরে নিই, কিন্তু যদি আমরা বাইরে গিয়ে অর্থাৎ সালনে গিয়ে এই সেম জিনিসই করি, তাহলে সেটা কতটা ক্ষতিকর আমাদের জন্য, চলুন আপনার সাথে শেয়ার করা যাক।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: একটি কথা শুধাই।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: আমার ভিন দেশি তারা

আমরা অনেক সময় নেল পলিশ পরার সাথে সাথে সলনেতে গিয়ে নেল জেল, নেল আর্ট করে থাকি। সেটা আমাদের জন্য কতটা ক্ষতিকর সেটা ত্বকের বিশেষজ্ঞরা বা চিকিৎসকেরা জানাচ্ছেন। নখের ওপর যে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করলেই সেগুলোর মধ্যে অবশ্যই মানে থাকবেই থাকবে, সেটা হচ্ছে ফর্মালডিহাইড, টলিউয়েন এবং ডিবুটাইল প্যাথালেট থাকে, এবং এইসব রাসায়নিক পদার্থের জন্য আপনার ত্বকে অ্যালার্জি দেখা দিতে পারে। আর অনেক সময় এই অ্যালার্জিটা কিন্তু নখ থেকে ত্বকেও ছড়িয়ে যেতে পারে, তাই খুব সাবধান এবং যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে বলছে চিকিৎসকরা। এবং তার সাথে সাথে নিজেরা যদি আমরা বাড়িতে ঘরোয়া উপায়ে ম্যানিকিউর করতে পারি বা সময় বাঁচিয়ে করতে পারি, সেটা ভীষণভাবে উপকারী। বা আমার মনে হয় যতটা ক্ষতিকর বাইরে গিয়ে করা সেটার থেকে অনেকাংশে কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

যেহেতু আজকে ম্যানিকিওর নিয়ে কথা বলছি, নখের যত্নের কথা বলছি, সেখানে আমার মনে হয় নিজের একটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করা উচিত। আমার এক খুব পরিচিত, যারা যিনি খুবই মানে ভীষণই ফ্রিকুয়েন্টলি নেল আর্ট করাতেন, এবং নেল আর্ট করানোর ফলে যেটা হয়েছে যে তার নিজের নখের ওপর একটা প্লাস্টিকের আবরণ অর্থাৎ প্লাস্টিকের নখ বসানো হতো একটা উপযুক্ত আঠা দিয়ে। তো সেই কারণে আপনার যে নিজস্ব নখ আছে সেটা খুব পরিমাণে পাতলা হয়ে যেত, মানে পাতলা করে তারপরে কিন্তু আরেকটা নখ বসানো হয়, আর্টিফিশিয়াল নখটা। তো সেক্ষেত্রে আপনার নিজের নখটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং পাশাপাশি আরও একটা কথা, যেটা চিকিৎসকরা বলছেন যে আমাদের শরীরের যে অংশ থেকে নখটা বাড়ে বা নতুন নখ গজানো তৈরি হয় সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে সেন্সিটিভ, এবং সেখানে কিন্তু নানা রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, এবং সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন নখে যেহেতু আছে সেই খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে, এবং তার সাথে সাথে শরীরের যদি নাও ঢোকে সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু আমাদের ত্বকে বা নখ থেকে একটু ওপরের দিকের অংশগুলো অর্থাৎ আমি স্কিনের কথা বলছি, হাতের সেই সব জায়গাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জন্য ম্যানিকিওর করুন বা নেল জেল করুন বা নেল আর্ট করুন, যাই রকম কারুকার্য করুন না কেন, আপনাকে কিছু মুহূর্ত মনে রাখতে হবে যে আমাকে কন্টিনিউয়াসলি পরিষ্কার রাখতে হবে, যত্নে রাখতে হবে নিজের হাতকে, এবং যতটা সম্ভব নিজের ঘরে যদি আমরা ঘরোয়া উপাদান দিয়ে করি তাহলে কিন্তু ঝুঁকির অংশ বা ক্ষতিগ্রস্ত যে ব্যাপারটা সেটা আমরা এড়িয়ে যেতে পারবো। সব কিছু ভালো হোক এবং নিজে যত্ন রাখা দরকার, খেয়াল রাখা দরকার। তাই জন্য একটা ছোট্ট আড্ডা আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আড্ডা প্লিজ জানাতে ভুলবেন না, আর অবশ্যই ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট.কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। তো আমাদের আজকের এই আড্ডাটা তাদের জন্য যাদেরকে আমাদের বারবার সালাম করা উচিত, কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে রোজ সন্তুষ্ট রাখেন। জেলে সম্প্রদায় মানুষ, সেই জেলে সম্প্রদায় মানুষেরা হরগৌরীকে তাদের দেবদেবী হিসেবে কল্পনা করে পুজো করেন। লোকবিশ্বাস মতে পুকুরের মধ্যে মাকাল ঠাকুরের বর্ণিত রূপগুলির একজন হলেন মহাদেব আর অপরজন হল গৌরী। তো অনেকের মতে মাকাল শব্দটির উৎপত্তি মাখাল শব্দের অপভ্রংশ থেকে, যার অর্থ নদীর বহুতা স্রোত। ইনি মূলত মৎস্যজীবীদের আরাধ্য দেবতা। তো শতাধিক বছর পূর্বে কয়েকজন নাস্তিক উদ্বাস্তু মানুষের দ্বারা এ পুজো প্রচলিত হয় এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মাটিতে। আমরা মূলত আজকের আড্ডা সুন্দরবনের জায়গা নিয়ে, এবং সুন্দরবন অঞ্চলে মাকাল দেবতার পুজোর বহুল প্রচলিত। এছাড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া জেলারও বিভিন্ন অংশে এই দেবতার পুজোর চল রয়েছে। তো আমরা একটু সরে যারা এই রকমভাবে লড়াই করছেন তাদের কিছু কথা আজকের এই গান মুসাফিরের আড্ডায় আপনাদের সামনে তুলে ধরব। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন। কয়েকটা গানের পর ফিরে আসছি এই মৎস্যজীবীদের কীভাবে কাজ তাই নিয়ে সঙ্গে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা মৎস্যজীবীদের কথা নিয়ে। আর বিরতির আগে যেটা বলছিলাম মাকাল শব্দ নিয়ে, এবং মাকাল শব্দটি আদতে মহাকাল শব্দের অপভ্রংশ থেকেও কিন্তু উৎপন্ন হয়েছে। তো মহাকাল প্রসঙ্গ উঠলেই আমাদের মনে পড়ে যায় শিবের কথা, সর্বশক্তিমান। আর শিব পুজোর সঙ্গে মাকাল দেবতার পুজোর অনেক সাদৃশ্য রয়েছে। যেমন ধরুন, অনেকের প্রশ্ন জাগে এই ব্যাপারটা যে মাকাল দেব কি আদতে শিব? এর সপক্ষে অনেক যুক্তি পরিলক্ষিত হবে। ধরুন ওই 200 বছরের প্রাচীন গ্রন্থ তারকেশ্বর শিবতত্ত্ব, এর শ্লোকে একটা কথা লেখা আছে। সেখানে লেখা আছে, ক্ষেত্রপাল মহাকাল প্রভৃতি দেবতা যাহার যেরূপ ভক্তি সেরূপ গঠিতা, কোথায় উলাই চণ্ডী মাখাল চলায় বৃক্ষতলে মহাপ্রভু স্নান দৃশ্য পায়। অর্থাৎ মাকাল অর্থে মাকাল দেবকেই বোঝানো হয়েছে, অর্থাৎ জলায় অর্থ জলাশয়ের কাছাকাছি। বঙ্গদেশে বিভিন্ন জেলায় গ্রামাঞ্চলে ছড়িয়ে আছে অজস্র লোকগাথা, তাই বিভিন্ন সময় জরা ব্যাধি বিপদ আপদ এইসব থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় মানুষেরা নানা দেবদেবীর পুজো করেন। আর তাদের বিশ্বাস, দেবতা প্রসন্ন হলে তার আশীর্বাদে ওই সকল মানুষের সব বিপদের অশনি সংকেত দূর হবে, যে কাজে তারা অগ্রসর হবেন তাতে সাফল্য আসবে, আর পাশাপাশি তাদের জীবন রক্ষা করবেন ওই দেবতাই। আর সেই ব্যাপারকে মাথায় রেখেই এক অদ্ভুত কাহিনী এই সুন্দরবনের মানুষদের মধ্যে। তারা মৎস্যজীবীরা বিশেষ করে তারা এই পুজো করেন মাকাল দেবী, মাকাল ঠাকুরের। আমরা সঙ্গে থাকি, আবারও ফিরব আজকের এই মৎস্যজীবীর কথা নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে মৎস্যজীবী।

করণের মতো আজ কফি হাউস বাঁচাবে কি মৃত অন্তর। আজ বছর দশ পর দীর্ঘশ্বাস করে ভর খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে মৎস্যজীবীদের কথা নিয়ে। তো মৎস্যজীবীদের প্রধান যে ঠাকুরকে তারা পুজো করেন মাকাল ঠাকুর, সেই মাকাল ঠাকুরের অদ্ভুত একটা বর্ণনা আপনাদের সঙ্গে শেয়ার করি। পুকুরের পাঁক মিশ্রিত মাটি হাতের তালুতে নিয়ে 4-6 ইঞ্চি মণ্ড করা হয়, যা লম্বায় 4-6 ইঞ্চি এবং প্রস্থে 2-3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। তো বড় আঙুলের সাহায্যে নাক, চোখ ও মুখ তৈরি করে বেদির উপর স্থাপন করা হয়, আর এই মূর্তির সাদৃশ্য অনেকটাই শিবলিঙ্গের মতো। কুষাণ যুগে এমন আকৃতির মূর্তি কিন্তু দেখা পাওয়া যেত। তো কোনো কোনো জায়গায় আবক্ষ মূর্তি দেখতে পাওয়া যায়। মূর্তির কাঁধ অব্দি চুল, বিশাল চোখ, যা মনে হয় ঝুলছে বিস্ফারিত। তো উত্তর চব্বিশ পরগনা জেলার বেশ কিছু অংশে এই ধরনের মূর্তি পূজিত হতে দেখা যায়। আবক্ষ মূর্তির স্থায়ী পুজো কিন্তু দেখা যায় ইতিউতি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মূর্তি নেই পুজো। তো মৎস্যজীবীরা 2টি প্রতীককেই তাদের দেবতা বলে মনে করেন। এ পুজোয় ব্রাহ্মণ লাগে না, মৎস্যজীবী দলের সর্দার বা প্রধানরাই কিন্তু পুজো সম্পন্ন করেন, এবং বেদির 4 কোণে 4টি সরকাটি পোঁতা হয়। মধ্যিখানে রাখা হয় খট, লাল সুতুলি দিয়ে খট বন্ধন করা হয় এবং পুজোর বেদির উপর টাঙানো হয় লাল চাঁদোয়া। অনেক ক্ষেত্রে বেদির সম্মুখ মুখে কুমিরের মূর্তি করা হয়। এই পুজোয় অনেক রাত পর্যন্ত জেলেরা জেগে থাকেন এবং শিয়ালের ডাক শোনা গেলে তবেই নাকি এই পুজো শুরু হয়। তো শিয়ালের ডাককে শাঁখ ডাকা বলা হয়। এবং আরেকটু বলি, এই যে নৈবেদ্যের যে ব্যাপারটা থাকে, আমাদের অনেকে পুজোর ব্যাপারটা জানেন, যেই নৈবেদ্যের একটা ব্যাপার থাকে, সেখানে কিন্তু ওই বাতাসা, আতপচাল এবং পাকা কলা দেওয়া হয়, এছাড়াও বিভিন্ন ফলফুল চিনির সন্দেশ তো থাকেই। শিবের পুজোতে আমরা দেখি গাজনের সময় বাতাসার ডালা দেওয়া হয়, ঠিক সেরকম এখানেও কিন্তু খড়ের আগুন জ্বালানোর একটা রীতি রয়েছে। এবং সুতরাং এটা ওই ভাবা খুবই স্বাভাবিক যে মাকাল ঠাকুর এবং শিব অভিন্ন। আমরা ফিরব আবার আজকের এই বিশেষ আড্ডায় গান মুসাফিরে মৎস্যজীবীদের কথা নিয়ে। সঙ্গে থাকুন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

সে কথা হচ্ছে, এবং তাদের নিয়েই তাদের প্রধান দেবতা মাকাল ঠাকুরের কথা চলছে আজকে গান মুসাফিরের আড্ডা, এবং সম্পূর্ণ অন্যরকম একটা আড্ডা, আর যেখানে আমরা এদের জীবনের একটা প্রতিচ্ছবি তুলে দেখতে পাচ্ছি। তো মাকাল ঠাকুরের কথা হচ্ছে, এবং মাকাল ঠাকুরের সহচর হিসেবে সুন্দরবন সংলগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে আট মাকাল বা আটেশ্বর নামক দেবতার একটা পূজাও প্রচলিত রয়েছে। আর এই আট মাকাল বা আটেশ্বর হলেন অরণ্য দেবতা, যিনি বন জঙ্গলকে রক্ষা করেন। তো সুন্দরবনের বাগদি রাজবংশী সম্প্রতি ওই সেই সময়ের মাকাল মানুষ মাকাল ঠাকুরের ভক্ত, এবং বনাঞ্চলে নদী পুকুর বা খাঁড়িতে মাছ ধরতে যাওয়ার আগে মৎস্যজীবীরা এই দেবতার শরণাপন্ন হয় এবং তার আশীর্বাদ নিয়েই নাকি জলে জাল ফেলেন জেলেরা। এবং মূর্তির সেরকম ব্যাপারটা নেই, এবং বেদির উপর সাতটি ছোটো ছোটো স্তূপ নির্মাণ করা হয়, মধ্যখানে অষ্টম স্তূপটি আকারে অন্যগুলির তুলনায় বৃহৎ আকার, সেটি আট বা আটেশ্বরের প্রতীক। আর এখানেও বৌদ্ধ ধর্মমতের সঙ্গে সাযুজ্যতার পরিলক্ষিত হয়, এবং আটটি স্তূপ আসলে অষ্টমার্গিক উপাসনাকেই নির্দেশ করে। তো বুঝতেই পারছেন মাকাল ঠাকুরের পুজোর অন্যতম বিষয় ফুলযাত্রা। বিষয়টা একটু অন্যরকম বলি, দেবতার প্রতীকে সিঁদুর দিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করা হয়, একটি চাঁপা ফুল প্রতীকের মাথার উপর রাখা হয়, এবং মৎস্যজীবীরা বিশ্বাস করেন যে ফুলটি যদি আপনা আপনি খসে পড়ে তবেই নাকি জালে প্রচুর মাছ উঠবে, এবং জেলেরা উল্লসিত হয়ে তখনই কিন্তু খুশিতে মেতে ওঠেন। যতক্ষণ না ফুলটা পড়ে ততক্ষণ উৎকণ্ঠায় প্রার্থনা করতে থাকেন সবাই। আতপ চাল কলা বাতাসা মূল দৈবত্য হলেও অন্য একটি থালায় ধান দুর্বা লাড্ডু চকলেট থাকে, আরও কিছু থাকে বলবো, সঙ্গে থাকুন। ফিরে আসছি মৎস্যজীবীদের কথা নিয়ে, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফির একটা স্পেশাল গানটা। ফিরে আসছি।

ফিরলাম বিরতির পর আবারও আজকের স্পেশাল আড্ডা গান মুসাফিরে মৎস্যজীবীদের কথা নিয়ে। তো বিরতির আগে ওই যে বলছিলাম চকলেটও নাকি দেওয়া হয় ঠাকুরকে, এছাড়াও আরেকটা জিনিস যেমন কোলকে এবং গাঁজা নিবেদন করায়, মানে পুজোর পর জালের এক প্রান্তে ফলমূল এবং অন্য প্রান্তে পান সুপারি বেঁধে সেই জাল জলে ফেলা হয়। বিশ্বাস, দেবতা যখন প্রসন্ন হয়েছেন তখন জালে প্রচুর মাছ উঠবেই এবং তারপর কী করে হাসি ফুটবে মৎস্যজীবীর মুখে। তো যাত্রার সময় আরেকটা মজার ব্যাপার হয়, চাঁপা ফুল সঙ্গে থাকে, নদীতে কোনো বিপদ জেলেদের ছুঁতে পারবে না, এমনটাই নাকি তাদের বিশ্বাস। এবং যতদিন মাছ ধরার কাজ না সম্পূর্ণ হয় ততদিন এই পুজো চলে। তো সত্যি এক কঠিন জীবন মৎস্যজীবীদের, আর সেই নিয়েই আমাদের আড্ডা আজকে জারি থাকলো। এবং গাঁগঞ্জে জেলায় শহরগুলিতে স্থানীয় মানুষদের ভক্তি এবং বিশ্বাসের জোরকে পাথেয় করে মাকাল ঠাকুরের মতো পূজিত হয়ে আসছেন বহু লৌকিক দেবদেবী প্রাচীনকাল থেকেই, এবং তারাই সে সকল মানুষের আশা ভরসার উৎসস্থল। তাদের বিপদ থেকে উদ্ধার কার্যে আনন্দে সর্বদা পাশে আছেন তাদের দেবতা, এমনটাই বিশ্বাস আঁকড়ে বেঁচে রয়েছেন গ্রামাঞ্চলের মানুষেরা। আর একটা কথা তো আছেই, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, দূরই থাকুক, যাদের কাছে মিলছে না কোথাও না কোথাও, কিন্তু আমাদের যেটা বলার, এই মৎস্যজীবী বন্ধুরা ভালো থাকুন, কঠিন লড়াই লড়ে তারা প্রতিদিন তাদের অন্ন সংস্থান করছেন, তা যেন ঠিকঠাকভাবে থাকে। এবং আমাদের রেডিও বাংলা নেট ডট কমের পক্ষ থেকে তাদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, এবং আরও সামনের লড়াই জারি থাকুক, আমাদেরকে সন্তুষ্ট করুক, তাদের উপার্জনের দিক সঠিক থাকুক। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

নিমন্ত্রণের অপেক্ষা করতে আমাদের সবারই ভালো লাগে। পরিচিত থেকে মানুষ যখন অতি পরিচিত হয়ে যায়, তখন নিমন্ত্রণের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই যেমন আমিও চাইছি আপনি আমাকে নিমন্ত্রণ করুন, কারণ আস্তে আস্তে আমরা বন্ধু হয়ে উঠছি। আপনার নিমন্ত্রণের তালিকায় নিশ্চয়ই আমার নামটাও অ্যাড হয়েছে, আমি নিশ্চিত এটা, কারণ আপনার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠছে আস্তে আস্তে। তাই আপনার নিমন্ত্রণ লিস্ট থেকে আমাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, পরের গানটা সাজানো রইল আপনার জন্য।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাট,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: অনেকদিন হয়তো হয়ে গেছে আপনার বিশেষ মানুষটিকে আপনি নিমন্ত্রণ করেননি বা তার সঙ্গে প্রাণ খুলে আড্ডা মারা হয়নি। আসলে আড্ডারা হারিয়ে যায় না, হারিয়ে যায় সময়, ব্যস্ত হয়ে উঠি আমরা। চলুন না আজকে একবার ফিরে যাই ছোটোবেলার সেই আড্ডাটায়, যার সঙ্গে আমি বা আপনি আমরা পাড়ায় প্রচুর খেলাধুলা করেছি, কিংবা আপনার বাড়িতে সব থেকে যেই বন্ধুটা বেশি আসতো তার সঙ্গে একটা সন্ধে কাটালাম, কিংবা সেই বন্ধুটাকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করলেন, আবার সেই পুরনো যত রকম ভালো লাগা মন্দ লাগা সবটা একে অপরের সঙ্গে তুলে ধরলেন। আপনার হয়তো মনে হচ্ছে মানুষটা আপনার থেকে অনেকটা দূরে আছে। আমার বাবা একটা কথা বলতেন, সেটা হলো সব থেকে দ্রুত গাড়ি হলো মন গাড়ি। মানে আপনি যদি কোনো মানুষের কাছে পৌঁছতে চান, আপনি যদি সেই মানুষটাকে মনে মনে কল্পনা করেন, তার কাছে আপনি খুব সহজেই পৌঁছাতে পারবেন। এটা খুব সত্যি কথা। আমি না সেই সময়টা বিষয়টা বুঝতে পারতাম না, কিন্তু আপনি চোখ বন্ধ করে সেই মানুষটাকে ভাবলে আপনার চোখের সামনে সমস্তটা ভেসে উঠবে। যে কোনো একটা দিন, একটা সন্ধে বা একটা সকাল আপনার সেই বিশেষ বন্ধুটার জন্য আপনি উৎসর্গ করুন। মন থেকে চাইলে সেই মানুষটা আপনার কাছে এসে ধরা দেবেই। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

আপনার বিশেষ বন্ধুটার সঙ্গে আপনার কি আড়ি হয়ে গেছে? আমি কখনোই বলবো না ব্লক, কারণ ব্লক আনব্লক এই শব্দ দুটোই আমরা ভীষণ অস্থির হয়ে যাচ্ছি। আপনার যদি আড়ি হয়ে যায় তাহলে খুব শীঘ্রই আপনি ভাব করে নিন, কারণ আমাদের ছোটোবেলায় এটা একটা থেরাপির মতো কাজ করতো। আড়ি হলো, ভাব করে নিলাম, কিন্তু ব্লক করলে আনব্লক করতে গেলে অনেকগুলো দ্বন্দ্ব, অনেক মনোমালিন্য সবটা চলে আসে। আসলে ব্লক আনব্লকের মধ্যে বড়বেলার ভারিত্বটা ভীষণভাবে চলে আসে। তাই এই সবগুলো মিটিয়ে বন্ধুর সঙ্গে চা কিংবা কফির সাথে ছোটোবেলার নস্টালজিয়ায় হারিয়ে যান, আর সঙ্গে শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, পুরনো বন্ধুকে পেয়ে নতুন বন্ধুকে ভুললে কিন্তু হবে না, কারণ আমি থাকি আপনার সঙ্গে সোম থেকে শুক্র শুধুমাত্র আপনারই জন্য, রং বেরং নিয়ে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

প্রিয় মানুষেরা অকারণেই আমাদের খুব প্রয়োজনীয় হয়ে পড়ে। প্রাণ খুলে কথা বললে মনের শান্তি পাওয়া যায়। তাহলে কি ভাবছেন, সব থেকে প্রিয় বন্ধু বা কাছের মানুষকে ডাকবেন? ডেকেই ফেলুন, এত কিসের ভাবনা? আমি বললাম না, মন গাড়ির সব থেকে আগে যায়, এবং মন যদি চায় সেই মানুষটা আপনার কাছে এসে পৌঁছবে। তাই মন থেকে সেই মানুষটাকে ডাকুন এবং চট করে একটা নিমন্ত্রণ করে ফেলুন। আর আড্ডা দিতে দিতে আমার কথা ভুললে কিন্তু চলবে না, কারণ আপনার নিমন্ত্রণ লিস্টে আমিও কিন্তু অ্যাডেড। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

অল্প করে কেন, বেশি করে ডাকুন। আসলে যে মানুষটার সঙ্গে আপনার অলরেডি দূরত্ব সৃষ্টি হয়ে গেছে সেই মানুষটাকে আপনি অল্প ডাকবেন না, প্রাণ খুলে ডাকুন, মন খুলে ডাকুন, তাহলে তো সেই মানুষটা আপনার কাছে পুরোপুরি এসে ধরা দেবে। এত কিন্তু কিন্তু কেন, এই যে আমি আপনাকে মন থেকে ভালোবাসি, মন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আপনি আমার দারুণ কাছের বন্ধু, আপনি আমাকে শুনছেন, আপনি আমাকে অনুভব করছেন। আর যেই বন্ধুটা আপনাকে এত বছর শুনেছে, অনুভব করেছে, আপনি তাকে শুনেছেন, অনুভব করেছেন, তার সঙ্গে এত দূরত্ব কিসের? সব দূরত্ব কাটিয়ে আমন্ত্রণ করুন। আসলে দেখা হলে, আড্ডা হলে সব কিছু দূরত্ব এক নিমেষে উধাও হয়ে যায়। ঘড়ির কাঁটা এখন আমাকে বিদায় নিতে বলছে, বলছে এক ঘন্টা হয়ে গেল। আসলে আপনার সাথে আড্ডা মারতে মারতে কখন যে সময় কেটে যায় আমি না বুঝতেই পারি না। আমি কিন্তু রয়েছি আপনার নিমন্ত্রণের অপেক্ষায়। তাহলে আজ আসি পরের গানটা আপনার জন্য, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

বলা হয় বই খুব ভালো বন্ধু, তাই বইয়ের সাথে অনেকটা সময় খুব ভালোভাবে কাটানো যায়। আর যারা বই পড়তে ভালোবাসেন তারা নিয়মিত শুধু বই পড়েনই না, নিয়মিত বই কেনেনও। আর এইভাবেই বাড়িতে জমে যায় বহু বই, আর সেই সমস্ত নানা রকম বইকে বইয়ের আলমারিতে খুব সুন্দর করে তারা গুছিয়েও রাখেন। কিন্তু শুধু আলমারিতে বই রাখলেই হয় না, বইকে নিয়মিত যত্ন করাটাও কিন্তু প্রয়োজন। তাই বইকে ভালোভাবে সংরক্ষণ করাটা খুব জরুরি, আর সেই বইয়ের যত্ন নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা আজকে বইয়ের যত্ন নিয়ে কথা বলবো, কারণ যারা বই ভালোবাসেন তাদের বইকে খুব ভালোভাবে রাখতেও কিন্তু ভারী ইচ্ছে। আর সেই কারণেই তো খুব সুন্দর করে করে সবাই বুক শেলফ বানান, নানা রকমের কারুকার্য করা, নানা রকমের ডিজাইনের এখন বইয়ের আলমারি রয়েছে, সেগুলোতে খুব সুন্দর করে বইগুলোকে গুছিয়ে রাখা হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন সেটা হলো একটু ভালোবাসার ছোঁয়া। আর সেই জন্যই তো বই, যা ভীষণ প্রিয়, তার ঠিকঠাক যত্ন আত্তি, সেই সব কিছু নিয়ে আমরা কথা বলবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বই পড়ার অভ্যেস অনেকেরই রয়েছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে বই পড়ার যে অভ্যেস সেটাও কিন্তু বদলে গেছে। এখন অনেকেই নেট মাধ্যমেই বই পড়ে থাকেন, অনেকেই নিয়মিত ই বুক পড়েন, তাই সেভাবে যেটাকে বলে একেবারে হাতে তুলে নিয়ে বই পড়া সেটা হয়তো এখন অনেক কমে গেছে। তবে এখনও অনেক বই প্রেমী আছেন যারা হাতে বই নিয়ে পড়তেই বেশি পছন্দ করেন, আর সেই বইয়ের যত্ন প্রয়োজন। আর সেই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলার .com, আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। সারাদিনে একবার একটু বই পড়তেই হবে এরকম কিন্তু অনেকেই রয়েছেন, যাদের সারাদিনে যদি একটি বার বই না পড়া হয় তাহলে মনে হয় দিনটা অসম্পূর্ণই বোধহয় থেকে গেল। আর সেই রকম মানুষদের বাড়িতে কিন্তু রয়েছে সারি সারি সাজানো বই, আর এই বইকে ভালোবাসা আর তার যত্ন আত্তি করা সব কিন্তু এক কথা নয়। পড়তে ভালোবাসলেও ঠিক পদ্ধতিতে বই সংরক্ষণ করতে পারেন না, বা কিভাবে করতে হবে, কিভাবে তার যত্ন নিতে হবে এটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না, বা সেই রকমভাবে সময় নিয়ে সেটা করার যে সময় সেটা বার করতে পারেন না। আর সেই জন্যই অনেক সময় যেটা হয় যে সবচাইতে যে প্রিয় বই সেটা হয়তো পোকা কেটে নিয়েছে বা সেই বইটা খারাপ হয়ে গিয়েছে। তাই কিভাবে রাখলে বই ভালো থাকবে বহুদিন পর্যন্ত সেই সবকিছু নিয়ে কথা বলবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকে পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

একটা ছোট্ট বিরতির পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। আমরা বই পড়তে অনেকেই ভালোবাসি, কিন্তু সেই বইকে কিভাবে সংরক্ষণ করা হবে, কিভাবে সেই বইয়ের যত্ন আত্তি করা হবে, সেটা নিয়ে অনেকেরই অনেক ভাবনা চিন্তা রয়েছে। একটা সময় ছিল যখন আমরা জানি যে বইগুলোতে যাতে পোকা মাকড় না ধরে, পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য বইয়ের পাতার ভাঁজে ভাঁজে মা দাদিরা যেটা করতেন, নিম পাতা কিংবা শুকনো লঙ্কা সেগুলো রেখে দিতেন, তাতে নাকি বইয়ের যে পোকা ধরার সেই চান্সটা অনেক কমে যায়। এছাড়া বইয়ের আলমারিতে একটি কাগজে মুড়ে অনেক সময় যেটা দেখা যেত, এক টুকরো কর্পূর রেখে দিতেন তারা, কিংবা গোলমরিচ, তাতেও পোকা একদম পালিয়ে যায়। আবার অনেক সময় বইয়ের আলমারিতে ন্যাপথলিন রাখতেও আমরা দেখি। আসলে অনেক দিন ধরে যখন বই থাকে, তখন বইয়ের আলমারি থেকে একটা সেই বইয়ের মধ্যে থেকে কেমন একটা পুরনো স্যাঁতসেঁতে একটা গন্ধ বেরোয়, আর ন্যাপথলিন দেওয়া থাকলে সেই গন্ধ একদম থাকে না। এইভাবেও কিন্তু অনেকেই বইয়ের যত্ন নেন। এই বইয়ের যত্ন নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় আমরা অনেকেই দেখেছি, নিশ্চয়ই মনে আছে আপনারও, যে নতুন বই এলেই সেই বইকে মলাট দেওয়া হতো। আর এইভাবে মলাট দিয়ে রাখলে বই কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু বইয়ে মলাট দেওয়াটা আবার অনেকেই পছন্দ করেন না। কিন্তু বইয়ের কভারে যদি মলাট দেওয়া থাকে, তাহলে সেই বই দীর্ঘদিন পর্যন্ত

ভালো রাখা যায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। বই পড়তে অনেকেই ভালোবাসে না, সেই জন্য অনেক বই বাড়িতে জমে যায় আর সেগুলোকে বইয়ের আলমারিতে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়। কিন্তু যেটা অনেকদিন পরে হয় সেটা হলো সেই বইয়ের আলমারি থেকে কেমন একটা স্যাঁতস্যাঁতে বইয়ের একটা গন্ধ বেরোয়। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, মাঝে মধ্যে যদি সেই বইগুলোকে নিজের ভালোবাসার ছোঁয়া একটু দেয়া যায়, বইগুলোকে একটু উল্টে পাল্টে দেখা, বইগুলো বার করে হাওয়ায় রাখা, কিংবা বইগুলোকে যেখানে জানালা দিয়ে রোদ আসছে সেখানে একটু ছড়িয়ে দেওয়া, তাতে বই অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আবার যেটা হয়, যারা বই পড়েন তাদের মধ্যে অনেকেরই একটা অভ্যেস আছে, সেটা হলো যেই পাতাটা পড়া হচ্ছে সেই পাতাটাকে একটু মুড়ে রাখেন আবার পড়ার সময়, যাতে সেই পাতাটা আবার খুঁজে পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু বই নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি বুকমার্ক ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু বই খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম। সেই জন্যই এইরকম যদি আমরা ছোট ছোট জিনিসগুলোকে একটু মনে রাখি, তাহলে আমাদের সেই ভালোবাসার সেই প্রিয় বইগুলোকে দীর্ঘদিন পর্যন্ত আমরা ভালো রাখতে পারব। আমাদের এই বইয়ের যত্ন নিয়ে আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর দুটো গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। আমরা বাড়িতে আমাদের যে সমস্ত প্রিয় জিনিসগুলো রয়েছে সবকিছুরই আমরা নিয়মিত যত্ন নিই, কিন্তু বই যা আমাদের ভীষণ প্রিয়, আমাদের সেই যে পছন্দের বইগুলো যেগুলো আমরা হয়তো খুব খুঁজে খুঁজে আমরা সেগুলোকে কিনেছি বা সংগ্রহ করেছি, আর সেগুলোকে আমরা খুব যত্ন করে বইয়ের আলমারিতে সাজিয়ে রেখেছি, কিন্তু তাতেই কিন্তু আমাদের কাজ শেষ হলো না। আমাদের বইগুলোকে যদি আমাদের দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে হয় তাহলে তার নিয়মিত যত্ন আত্মীয় প্রয়োজন। আর সেই জন্য যদি আমরা একটু বইয়ের যত্ন নিই তাহলে বহুদিন পর্যন্ত আমরা খুব ভালোভাবে আমাদের বইগুলোকে সংরক্ষণ করতে পারবো। আমাদের এই যে বইয়ের যত্ন নিয়ে আমাদের আজকের আড্ডা এখানে থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। কথা কিছু

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোবট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোবট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে

0: আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
1: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
2: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আড্ডাটা দেব তার সঙ্গে কিন্তু বাগান জড়িয়ে। তবে এটা কিন্তু কোনো ফুল ফল কিংবা গাছ নয়, এটা একটা খেলা। আর এটা অবশ্যই ফুটবল নয় যার সঙ্গে মোহনবাগান জড়িয়ে, ইনফ্যাক্ট বাগান শব্দটি এর সঙ্গে জড়িয়ে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আড্ডাটা জারি থাকবে একটা খেলাকে নিয়ে, সেই খেলা যেটা কিনা জগৎ প্রসিদ্ধ। কথা বলছি টেনিসের। শুধুমাত্র টেনিস বললে ব্যাপারটা কমপ্লিট হয় না, লন টেনিস। এই লন টেনিস এমন একটি খেলা যেটা কিনা সারা পৃথিবীর মানুষ জানেন, বোঝেন এবং দেখেন। আর সত্যি কথা বলতে কি, টেনিসের যারা প্রথম দিকের প্লেয়ার তারা কিন্তু সত্যি সারা পৃথিবীময় সুপারস্টার। তো এই লন টেনিসকে নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় অসাধারণ। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

কথায় বলে খেলার জন্ম নাকি বিলেতে, কিন্তু লন টেনিসের ক্ষেত্রে কিন্তু এই কথাটা পুরোপুরি ভুল, কারণ লন টেনিসের জন্ম আদপে হয়েছিল ফ্রান্সে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লন টেনিসকে নিয়ে। তো এই টেনিস যে খেলাটা, লন টেনিসের শর্ট ফর্ম, সেটি কিন্তু তৈরি হয়েছিল বা উৎপত্তি হয়েছিল 16th century এবং এর জন্ম উৎপত্তিস্থল ফ্রান্সের উত্তর দিকে, অর্থাৎ নর্দার্ন ফ্রান্সে। তবে আরও একটা ব্যাপার হলো, যখন এই খেলাটি উদ্ভব হয়েছিল তখন কিন্তু এর নাম টেনিস ছিল না, ছিল পাম বল। আগে হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হতো যে হাতের তালু দিয়ে খেলা হতো এই র্যাকেটের জায়গায়। পরবর্তীকালে এই ব্যাপারটা আস্তে আস্তে ইভলভ হয়ে গিয়ে বর্তমানে এই লন টেনিসের চেহারা নিয়েছে। তো এই টেনিসকে নিয়ে অনেক কথা এখনও বাকি আছে, তো সেরকমই কিছু কথা আপনার জন্য ওয়েট করবে আমাদের আজকের ইচ্ছে রানার আড্ডার আসরে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com. Oh,

টেনিস, এই শব্দটা কিন্তু এসছে নর্দার্ন অ্যাংলো স্যাক্সন টেন্স শব্দ থেকে। আর এই যে ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে খেলার জন্ম বিলেতে, এই কথাটা টেনিসের ক্ষেত্রে পুরোপুরি খাটে না, সেটাও কিন্তু পুরোপুরি সত্যি নয়। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, টেনিস বা লন টেনিসকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে 16th century নর্দার্ন ফ্রান্সে টেনিসের উৎপত্তি হয়, কিন্তু টেনিসের যে বর্তমান রূপটি আমরা দেখতে পাই সেটি কিন্তু ইভলভ হয়েছিল ইংল্যান্ডে 1874 খ্রিস্টাব্দে। এই বর্তমান যুগের টেনিস খেলা প্রথম শুরু হয় এবং তার ঠিক 3 বছর পরে 1877 খ্রিস্টাব্দে প্রথম উইম্বলডন টেনিস প্রতিযোগিতা শুরু হয়, যেটি কিনা বিশ্বের সর্বপ্রথম গ্র্যান্ড স্ল্যাম, যেটা কয়েক বছর পরে বা কয়েকদিন পরেই শুরু হবে আবার এই বছরের জন্য। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এই টেনিসকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলার ডটকমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে লন টেনিসকে নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে পৃথিবীর সর্বপ্রথম যে গ্র্যান্ড স্ল্যাম শুরু হয় সেটি হচ্ছে 1877 খ্রিস্টাব্দে উইম্বলডন। তার ঠিক 4 বছর পরে 1881 খ্রিস্টাব্দে শুরু হয় হচ্ছে US ওপেন, তারও 10 বছর পরে 1891 খ্রিস্টাব্দে শুরু হয় ফ্রেঞ্চ ওপেন, এবং 1905 খ্রিস্টাব্দে শুরু হয় চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম অর্থাৎ অস্ট্রেলিয়ান ওপেন। তবে এই যে প্রথম উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম, তার জুনিয়র ভার্সনে কিন্তু একমাত্র একজন ভারতীয় আছেন যিনি কিনা তার জুনিয়র ভার্সনটি সিঙ্গলস টাইটেল জিতেছিলেন। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয়, অত্যন্ত পছন্দের টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজ। তো আজকে ওনার জন্মদিন। রেডিও বাংলানাইট ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল অজস্র শুভকামনা। তো এই টেনিস এবং টেনিস প্লেয়ার এবং আমাদের অত্যন্ত পছন্দের লন টেনিসকে নিয়েই আড্ডা জারি থাকবে আমাদের একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে কোনো একটা বড় টুর্নামেন্ট, যেরকম চারটে টুর্নামেন্ট যেটা আছে, উইম্বলডন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন। এই চারটি টুর্নামেন্টকে বলা হয় গ্র্যান্ড স্ল্যাম। তো একজন প্লেয়ার যদি এই চারটি টুর্নামেন্টই জিতে নেন তাহলে তাকে বলা হয় কেরিয়ার স্ল্যাম। আবার গোল্ডেন স্ল্যাম বলেও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কোনো প্লেয়ার যদি একই বছরে চারটি মেজর এই গ্র্যান্ড স্ল্যাম জেতেন এবং তারই সঙ্গে ওই বছরে অলিম্পিকে গোল্ড মেডেল জেতেন তাহলেও তাকে বলা হয় গোল্ডেন স্ল্যাম। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে লন টেনিসকে নিয়ে আড্ডাটা জারি আছে, জারি ছিল। এরকম অনেক কথা, অনেক ঘটনা আছে লন টেনিসকে নিয়ে যেগুলো কিনা চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে এই লন টেনিসকে নিয়ে কিন্তু আরও অনেক কথা, অনেক ঘটনা, অনেক গল্প আছে। কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই লন টেনিসকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglane.com-এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেকদিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি চলে এসেছি এবং আমার সঙ্গে সঙ্গে ভালো ভালো গানও আসছে। আর তার সাথে সাথে আজকে একটু নিজেদের খেয়াল রাখার কথা বলবো। সবসময় ব্যস্ত থাকি আমরা, সবসময় ভাবি যে অন্যরা কী করে ভালো থাকবে, কিন্তু অন্যদের ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখা ভীষণভাবে দরকার। তাই জন্য নিজের খেয়ালও রাখতে হবে এবং সেই খেয়াল রাখার মাঝে মাঝে একটু আড্ডাও দিতে হবে। তাই গান্ধুরিয়ার আড্ডায় আমি রুবিনা।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

radiobangla.com এ আমি রবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। আর যেটা বলছিলাম যে আজকে আমরা নিজেদের খেয়াল রাখবো, নিজেদের খেয়াল বলতে আমাদের স্বাস্থ্য, মন এবং আমাদের ত্বক, চুল সবটা যতটা আমাদের নিজেদের জগৎকে ঘিরে আছে সেই সব কিছুর মধ্যে যেমন আমাদের হাত পায়ের যত্ন নেওয়াটা খুব দরকার, ঠিক সেরকমই আমাদের নখের যত্ন নেওয়াটাও কিন্তু ভীষণভাবে দরকার। আমাদের কিছু একটা নতুন স্টাইল করতে ভালো লাগলে আমরা সবসময় সালনে ছুটে যাই, কিন্তু সেটা কতটা দরকার আমাদের শরীরের জন্য এবং উপকারী সে সব কিছু জেনে কিন্তু অবশ্যই আপনাকে সেই সব ম্যানিকিওর বা পেডিকিওর করানো উচিত। যেহেতু আজকে ম্যানিকিওর নিয়ে কথা বলবো তাই জন্য ম্যানিকিওর থাকছে আজকে আমাদের আড্ডায়।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

আমরা জানি যে স্টাইলের মানে স্টাইলি ইন বা ফ্যাশনে ট্রেন্ডিং এর বলা যেতে পারে সেটা হচ্ছে নেলস করা, তাই তো? নতুন ভাবে একটা অভিনব পদ্ধতিতে আপনার নিজের নখ থাকুক বা না থাকুক একটা সুন্দর রকম নেল কিন্তু আপনি আপনার নিজেদের হাতে রাখতে পারেন, এবং সেই নখের কালার কিরকম হবে, সেই নখে নানা রকম ডিজাইন কিরকম হবে, সেই সব কিছু আপনার মতো করেই কিন্তু সাজিয়ে দেবেন সেই বিউটি পার্লার বা সালনের সেই অভিজ্ঞ মানুষরা। কিন্তু সেটা কতটা ক্ষতিকর বা উপকারী আপনার জন্য সেটা অবশ্যই তো আপনার জানা উচিত। যেমন আমরা কখনো মন ভালো থাকলো না বা নখটাকে আমরা সাজাতে চাই নিজেদের মতো নেল পলিশ পরে নিই, কিন্তু যদি আমরা বাইরে গিয়ে অর্থাৎ সালনে গিয়ে এই সেম জিনিসই করি তাহলে সেটা কতটা ক্ষতিকর আমাদের জন্য, চলুন আপনার সাথে শেয়ার করা যায়।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: একটি কথা শুধা।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
1: আমার ভিন দেশি তারা

আপনার ত্বকে অ্যালার্জি দেখা দিতে পারে। আর অনেক সময় এই অ্যালার্জিটা কিন্তু নখ থেকে ত্বকেও ছড়িয়ে যেতে পারে, তাই খুব সাবধান এবং যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে বলছে চিকিৎসকরা। এবং তার সাথে সাথে নিজেরা যদি আমরা বাড়িতে ঘরোয়া উপায়ে ম্যানিকিউর করতে পারি বা সময় বাঁচিয়ে করতে পারি, সেটা ভীষণভাবে উপকারী। বা আমার মনে হয় যতটা ক্ষতিকর বাইরে গিয়ে করা সেটার থেকে অনেকাংশে কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

যেহেতু আজকে ম্যানিকিওর নিয়ে কথা বলছি, নখের যত্নের কথা বলছি, সেখানে আমার মনে হয় নিজের একটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করা উচিত। আমার এক খুব পরিচিত, যারা যিনি খুবই মানে ভীষণই ফ্রিকুয়েন্টলি নেল আর্ট করাতেন, এবং নেল আর্ট করানোর ফলে যেটা হয়েছে যে তার নিজের নখের ওপর একটা প্লাস্টিকের আবরণ অর্থাৎ প্লাস্টিকের নখ বসানো হতো একটা উপযুক্ত আঠা দিয়ে। তো সেই কারণে আপনার যে নিজস্ব নখ আছে সেটা খুব পরিমাণে পাতলা হয়ে যেত, মানে পাতলা করে তারপরে কিন্তু আরেকটা নখ বসানো হয় আর্টিফিশিয়াল নখটা। তো সেক্ষেত্রে আপনার নিজের নখটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং পাশাপাশি আরও একটা কথা, যেটা চিকিৎসকরা বলছেন যে আমাদের শরীরের যে অংশ থেকে নখটা বাড়ে বা নতুন নখ গজানো তৈরি হয় সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে সেন্সিটিভ, এবং সেখানে কিন্তু নানা রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, এবং সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন নখে যেহেতু আছে সেই খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে, এবং তার সাথে সাথে শরীরের যদি নাও ঢোকে সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু আমাদের ত্বকে বা নখ থেকে একটু ওপরের দিকের অংশগুলো অর্থাৎ আমি স্কিনের কথা বলছি, হাতের সেই সব জায়গাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জন্য ম্যানিকিওর করুন বা নেল জেল করুন বা নেল আর্ট করুন, যাই রকম কারুকার্য করুন না কেন, আপনাকে কিছু মুহূর্ত মনে রাখতে হবে যে আমাকে কন্টিনিউয়াসলি পরিষ্কার রাখতে হবে, যত্নে রাখতে হবে নিজের হাতকে, এবং যতটা সম্ভব নিজের ঘরে যদি আমরা ঘরোয়া উপাদান দিয়ে করি তাহলে কিন্তু ঝুঁকির অংশ বা ক্ষতিগ্রস্ত যে ব্যাপারটা সেটা আমরা এড়িয়ে যেতে পারবো। সব কিছু ভালো হোক এবং নিজে যত্ন রাখা দরকার, খেয়াল রাখা দরকার। তাই জন্য একটা ছোট্ট আড্ডা আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আড্ডা প্লিজ জানাতে ভুলবেন না, আর অবশ্যই ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। তো আমাদের আজকের এই আড্ডাটা তাদের জন্য যাদেরকে আমাদের বারবার সালাম করা উচিত, কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে রোজ সন্তুষ্ট রাখেন। জেলে সম্প্রদায় মানুষ, সেই জেলে সম্প্রদায় মানুষেরা হরগৌরীকে তাদের দেবদেবী হিসেবে কল্পনা করে পুজো করেন। লোকবিশ্বাস মতে পুকুরের মধ্যে মাকাল ঠাকুরের বর্ণিত রূপগুলির একজন হলেন মহাদেব আর অপরজন হল গৌরী। তো অনেকের মতে মাকাল শব্দটির উৎপত্তি মাখাল শব্দের অপভ্রংশ থেকে, যার অর্থ নদীর বহুতা স্রোত। ইনি মূলত মৎস্যজীবীদের আরাধ্য দেবতা। তো শতাধিক বছর পূর্বে কয়েকজন নাস্তিক উদ্বাস্তু মানুষের দ্বারা এ পুজো প্রচলিত হয় এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মাটিতে। আমরা মূলত আজকের আড্ডা সুন্দরবনের জায়গা নিয়ে, এবং সুন্দরবন অঞ্চলে মাকাল দেবতার পুজোর বহুল প্রচলিত। এছাড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া জেলারও বিভিন্ন অংশে এই দেবতার পুজোর চল রয়েছে। তো আমরা একটু সরে যারা এই রকমভাবে লড়াই করছেন তাদের কিছু কথা আজকের এই গান মুসাফিরের আড্ডায় আপনাদের সামনে তুলে ধরব। দেখ কোথাও যাবেন না, জুড়ে থাকুন। কয়েকটা গানের পর ফিরে আসছি এই মৎস্যজীবীদের কীভাবে কাজ তাই নিয়ে, সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা মৎস্যজীবীদের কথা নিয়ে। আর বিরতির আগে যেটা বলছিলাম মাকাল শব্দ নিয়ে, এবং মাকাল শব্দটি আদতে মহাকাল শব্দের অপভ্রংশ থেকেও কিন্তু উৎপন্ন হয়েছে। তো মহাকাল প্রসঙ্গ উঠলেই আমাদের মনে পড়ে যায় শিবের কথা, সর্বশক্তিমান। আর শিব পুজোর সঙ্গে মাকাল দেবতার পুজোর অনেক সাদৃশ্য রয়েছে। যেমন ধরুন, অনেকের প্রশ্ন জাগে এই ব্যাপারটা যে মাকাল দেব কি আদতে শিব? এর সপক্ষে অনেক যুক্তি পরিলক্ষিত হবে। ধরুন ওই 200 বছরের প্রাচীন গ্রন্থ তারকেশ্বর শিবতত্ত্ব, এর শ্লোকে একটা কথা লেখা আছে। সেখানে লেখা আছে, ক্ষেত্রপাল মহাকাল প্রভৃতি দেবতা, যাহার যেরূপ ভক্তি সেরূপ গঠিতা। কোথায় উলাই চণ্ডী মাখাল চলায়, বৃক্ষতলে মহাপ্রভু স্নান দৃশ্য পায়। অর্থাৎ মাকাল অর্থে মাকাল দেবকেই বোঝানো হয়েছে, অর্থাৎ জলায় অর্থ জলাশয়ের কাছাকাছি। বঙ্গদেশে বিভিন্ন জেলায় গ্রামাঞ্চলে ছড়িয়ে আছে অজস্র লোকগাথা। তাই বিভিন্ন সময় জরা ব্যাধি বিপদ আপদ এইসব থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় মানুষেরা নানা দেবদেবীর পুজো করেন। আর তাদের বিশ্বাস, দেবতা প্রসন্ন হলে তার আশীর্বাদে ওই সকল মানুষের সব বিপদের অশনি সংকেত দূর হবে, যে কাজে তারা অগ্রসর হবেন তাতে সাফল্য আসবে, আর পাশাপাশি তাদের জীবন রক্ষা করবেন ওই দেবতাই। আর সেই ব্যাপারকে মাথায় রেখেই এক অদ্ভুত কাহিনী এই সুন্দরবনের মানুষদের মধ্যে। তারা মৎস্যজীবীরা বিশেষ করে তারা এই পুজো করেন মাকাল দেবী, মাকাল ঠাকুরের। আমরা সঙ্গে থাকি, আবারও ফিরব আজকের এই মৎস্যজীবীর কথা নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে মৎস্যজীবী।

খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর। আজ বছর দশ পর দীর্ঘশ্বাস করে ভর,

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে মৎস্যজীবীদের কথা নিয়ে। তো মৎস্যজীবীদের প্রধান যে ঠাকুরকে তারা পুজো করেন মাকাল ঠাকুর, সেই মাকাল ঠাকুরের অদ্ভুত একটা বর্ণনা আপনাদের সঙ্গে শেয়ার করি। পুকুরের পাঁক মিশ্রিত মাটি হাতের তালুতে নিয়ে 4-6 ইঞ্চি মণ্ড করা হয়, যা লম্বায় 4-6 ইঞ্চি এবং প্রস্থে 2-3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। তো বড় আঙুলের সাহায্যে নাক, চোখ ও মুখ তৈরি করে বেদির উপর স্থাপন করা হয়, আর এই মূর্তির সাদৃশ্য অনেকটাই শিবলিঙ্গের মতো। কুষাণ যুগে এমন আকৃতির মূর্তি কিন্তু দেখা পাওয়া যেত। তো কোনো কোনো জায়গায় আবক্ষ মূর্তি দেখতে পাওয়া যায়। মূর্তির কাঁধ অব্দি চুল, বিশাল চোখ যা মনে হয় ঝুলছে বিস্ফারিত। তো উত্তর চব্বিশ পরগনা জেলার বেশ কিছু অংশে এই ধরনের মূর্তি পূজিত হতে দেখা যায়। আবক্ষ মূর্তির স্থায়ী পুজোও কিন্তু দেখা যায় ইতিউতি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মূর্তি নেই পুজো। তো মৎস্যজীবীরা 2টি প্রতীককেই তাদের দেবতা বলে মনে করেন। এ পুজোয় ব্রাহ্মণ লাগে না, মৎস্যজীবী দলের সর্দার বা প্রধানরাই কিন্তু পুজো সম্পন্ন করেন এবং বেদির 4 কোণে 4টি সরকাটি পোঁতা হয়। মধ্যিখানে রাখা হয় খট, লাল সুতুলি দিয়ে খট বন্ধন করা হয় এবং পুজোর বেদির উপর টাঙানো হয় লাল চাঁদোয়া। অনেক ক্ষেত্রে বেদির সম্মুখ মুখে কুমিরের মূর্তি করা হয়। এই পুজোয় অনেক রাত পর্যন্ত জেলেরা জেগে থাকেন এবং শিয়ালের ডাক শোনা গেলে তবেই নাকি এই পুজো শুরু হয়। তো শিয়ালের ডাককে শাঁখ ডাকা বলা হয়। এবং আরেকটু বলি, এই যে নৈবেদ্যের যে ব্যাপারটা থাকে, আমাদের অনেকে পুজোর ব্যাপারটা জানেন, যেই নৈবেদ্যের একটা ব্যাপার থাকে, সেখানে কিন্তু ওই বাতাসা, আতপচাল এবং পাকা কলা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ফলফুল চিনির সন্দেশ তো থাকেই। শিবের পুজোতে আমরা দেখি গাজনের সময় বাতাসার ডালা দেওয়া হয়, ঠিক সেরকম এখানেও কিন্তু খড়ের আগুন জ্বালানোর একটা রীতি রয়েছে। এবং সুতরাং এটা ওই ভাবা খুবই স্বাভাবিক যে মাকাল ঠাকুর এবং শিব অভিন্ন। আমরা ফিরব আবার আজকের এই বিশেষ আড্ডায় গান মুসাফিরে মৎস্যজীবীদের কথা নিয়ে। সঙ্গে থাকুন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

মৎস্যজীবীদের উদ্দেশ্যে কথা হচ্ছে এবং তাদের নিয়েই তাদের প্রধান দেবতা মাকাল ঠাকুরের কথা চলছে আজকে গান মুসাফিরের আড্ডা, এবং সম্পূর্ণ অন্যরকম একটা আড্ডা, আর যেখানে আমরা এদের জীবনের একটা প্রতিচ্ছবি তুলে দেখতে পাচ্ছি। তো মাকাল ঠাকুরের কথা হচ্ছে, এবং মাকাল ঠাকুরের সহচর হিসেবে সুন্দরবন সংলগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে আট মাকাল বা আটেশ্বর নামক দেবতার একটা পূজাও প্রচলিত রয়েছে। আর এই আট মাকাল বা আটেশ্বর হলেন অরণ্য দেবতা, যিনি বন জঙ্গলকে রক্ষা করেন। তো সুন্দরবনের বাগদি রাজবংশী সম্প্রতি ওই সেই সময়ের মাকাল মানুষ মাকাল ঠাকুরের ভক্ত এবং রক্ষা করেন। তো সুন্দরবনের বাগদি রাজবংশী সম্প্রতি ওই সেই সময়ের মাকাল

স্তূপ আসলে অষ্টমার্গিক উপাসনাকেই নির্দেশ করে। তো বুঝতেই পারছেন মাকাল ঠাকুরের পুজোর অন্যতম বিষয় ফুলযাত্রা। বিষয়টি একটু অন্যরকম বলি, দেবতার প্রতীকে সিঁদুর দিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করা হয়। একটি চাঁপা ফুল প্রতীকের মাথার উপর রাখা হয় এবং মৎস্যজীবীরা বিশ্বাস করেন যে ফুলটি যদি আপনা আপনি খসে পড়ে তবেই নাকি জালে প্রচুর মাছ উঠবে এবং জেলেরা উল্লসিত হয়ে তখনই কিন্তু খুশিতে মেতে ওঠেন। যতক্ষণ না ফুলটা পড়ে ততক্ষণ উৎকণ্ঠায় প্রার্থনা করতে থাকেন সবাই। আতপ চাল, কলা, বাতাসা মূল দৈবত্য হলেও অন্য একটি থালায় ধান, দুর্বা, লাড্ডু, চকলেট থাকে। আরও কিছু থাকে বলব, সঙ্গে থাকুন। ফিরে আসছি মৎস্যজীবীদের কথা নিয়ে, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফির একটা স্পেশাল গানটা। ফিরে আসছি তোমার।

ফিরে এলাম বিরতির পর আবারও আজকের স্পেশাল আড্ডা গান মুসাফিরে মৎস্যজীবীদের কথা নিয়ে। তো বিরতির আগে ওই যে বলছিলাম চকলেটও নাকি দেওয়া হয় ঠাকুরকে, এছাড়াও আরেকটা জিনিস যেমন কলকে এবং গাঁজা নিবেদন করা, মানে পুজোর পর জালের এক প্রান্তে ফলমূল এবং অন্য প্রান্তে পান সুপারি বেঁধে সেই জাল জলে ফেলা হয়। বিশ্বাস, দেবতা যখন প্রসন্ন হয়েছেন তখন জালে প্রচুর মাছ উঠবেই, এবং তারপর কী করে হাসি ফুটবে মৎস্যজীবীদের মুখে। তো যাত্রার সময় আরেকটা মজার ব্যাপার হয়, চাঁপা ফুল সঙ্গে থাকে, নদীতে কোনো বিপদ জেলেদের ছুঁতে পারবে না, এমনটাই নাকি তাদের বিশ্বাস। এবং যতদিন মাছ ধরার কাজ না সম্পূর্ণ হয় ততদিন এই পুজো চলে। তো সত্যিই এক কঠিন জীবন মৎস্যজীবীদের, আর সেই নিয়েই আমাদের আড্ডা আজকে জারি থাকলো। এবং গাঁগঞ্জে জেলায় শহরগুলিতে স্থানীয় মানুষদের ভক্তি এবং বিশ্বাসের জোরকে পাথেয় করে মাকাল ঠাকুরের মতো পূজিত হয়ে আসছেন বহু লৌকিক দেবদেবী প্রাচীনকাল থেকেই, এবং তারাই সে সকল মানুষের আশা ভরসার উৎসস্থল। তাদের বিপদ থেকে উদ্ধার কার্যে আনন্দে সর্বদা পাশে আছেন তাদের দেবতা, এমনটাই বিশ্বাস আঁকড়ে বেঁচে রয়েছেন গ্রামাঞ্চলের মানুষেরা। আর একটা কথা তো আছেই, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, দূরই থাকুক, যাদের কাছে মিলছে না কোথাও না কোথাও, কিন্তু আমাদের যেটা বলার, এই মৎস্যজীবী বন্ধুরা ভালো থাকুন, কঠিন লড়াই লড়ে তারা প্রতিদিন তাদের অন্ন সংস্থান করছেন, তা যেন ঠিকঠাকভাবে থাকে। এবং আমাদের রেডিও বাংলা .com-এর পক্ষ থেকে তাদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, এবং আরও সামনের লড়াই জারি থাকুক, আমাদেরকে সন্তুষ্ট করুক, তাদের উপার্জনের দিক সঠিক থাকুক। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলা .com।

নিমন্ত্রণের অপেক্ষা করতে আমাদের সবারই ভালো লাগে। পরিচিত থেকে মানুষ যখন অতি পরিচিত হয়ে যায়, তখন নিমন্ত্রণের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই যেমন আমিও চাইছি আপনি আমাকে নিমন্ত্রণ করুন, কারণ আস্তে আস্তে আমরা বন্ধু হয়ে উঠছি। আপনার নিমন্ত্রণের তালিকায় নিশ্চয়ই আমার নামটাও অ্যাড হয়েছে, আমি নিশ্চিত, কারণ আপনার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠছে আস্তে আস্তে। তাই আপনার নিমন্ত্রণ লিস্ট থেকে আমাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, পরের গানটা সাজানো রইল আপনার জন্য।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাট,
0: ক্লাস ঘরে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামাই,
0: বন্ধুরা গল্প পাঠায়।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: অনেকদিন হয়তো হয়ে গেছে আপনার বিশেষ মানুষটিকে আপনি নিমন্ত্রণ করেননি বা তার সঙ্গে প্রাণ খুলে আড্ডা মারা হয়নি। আসলে আড্ডারা হারিয়ে যায় না, হারিয়ে যায় সময়, ব্যস্ত হয়ে উঠি আমরা। চলুন না আজকে একবার ফিরে যাই ছোটোবেলার সেই আড্ডাটায়, যার সঙ্গে আমি বা আপনি, আমরা পাড়ায় প্রচুর খেলাধুলো করেছি, কিংবা আপনার বাড়িতে সব থেকে যেই বন্ধুটা বেশি আসতো তার সঙ্গে একটা সন্ধে কাটালাম, কিংবা সেই বন্ধুটাকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করলেন, আবার সেই পুরনো যত রকম ভালো লাগা মন্দ লাগা সবটা একে অপরের সঙ্গে তুলে ধরলেন। আপনার হয়তো মনে হচ্ছে মানুষটা আপনার থেকে অনেকটা দূরে আছে। আমার বাবা একটা কথা বলতেন, সেটা হলো সব থেকে দ্রুত গাড়ি হলো মন গাড়ি। মানে আপনি যদি কোনো মানুষের কাছে পৌঁছতে চান, আপনি যদি সেই মানুষটাকে মনে মনে কল্পনা করেন, তার কাছে আপনি খুব সহজেই পৌঁছাতে পারবেন। এটা খুব সত্যি কথা। আমি না সেই সময়টা বিষয়টা বুঝতে পারতাম না, কিন্তু আপনি চোখ বন্ধ করে সেই মানুষটাকে ভাবলে আপনার চোখের সামনে সমস্তটা ভেসে উঠবে। যে কোনো একটা দিন, একটা সন্ধে বা একটা সকাল আপনার সেই বিশেষ বন্ধুটার জন্য আপনি উৎসর্গ করুন। মন থেকে চাইলে সেই মানুষটা আপনার কাছে এসে ধরা দেবেই। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

আপনার বিশেষ বন্ধুটার সঙ্গে আপনার কি আড়ি হয়ে গেছে? আমি কখনোই বলবো না ব্লক, কারণ ব্লক আনব্লক এই শব্দ দুটোই আমরা ভীষণ অস্থির হয়ে যাচ্ছি। আপনার যদি আড়ি হয়ে যায় তাহলে খুব শীঘ্রই আপনি ভাব করে নিন, কারণ আমাদের ছোটোবেলায় এটা একটা থেরাপির মতো কাজ করতো। আড়ি হলো, ভাব করে নিলাম, কিন্তু ব্লক করলে আনব্লক করতে গেলে অনেকগুলো দ্বন্দ্ব, অনেক মনোমালিন্য সবটা চলে আসে। আসলে ব্লক আনব্লকের মধ্যে বড়োবেলার ভারিত্বটা ভীষণভাবে চলে আসে। তাই এই সবগুলো মিটিয়ে বন্ধুর সঙ্গে চা কিংবা কফির সাথে ছোটোবেলার নস্টালজিয়ায় হারিয়ে যান, আর সঙ্গে শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, পুরনো বন্ধুকে পেয়ে নতুন বন্ধুকে ভুললে কিন্তু হবে না, কারণ আমি থাকি আপনার সঙ্গে সোম থেকে শুক্র শুধুমাত্র আপনারই জন্য, রং বেরঙ নিয়ে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়া সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাংলা আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

প্রিয় মানুষেরা অকারণেই আমাদের খুব প্রয়োজনীয় হয়ে পড়ে। প্রাণ খুলে কথা বললে মনের শান্তি পাওয়া যায়। তাহলে কি ভাবছেন, সব থেকে প্রিয় বন্ধু বা কাছের মানুষকে ডাকবেন? ডেকেই ফেলুন, এত কিসের ভাবনা? আমি বললাম না, মন গাড়ির সব থেকে আগে যায়, এবং মন যদি চায় সেই মানুষটা আপনার কাছে এসে পৌঁছবে। তাই মন থেকে সেই মানুষটাকে ডাকুন এবং চট করে একটা নিমন্ত্রণ করে ফেলুন। আর আড্ডা দিতে দিতে আমার কথা ভুললে কিন্তু চলবে না, কারণ আপনার নিমন্ত্রণ লিস্টে আমিও কিন্তু অ্যাডেড। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

অল্প করে কেন, বেশি করে ডাকুন। আসলে যে মানুষটার সঙ্গে আপনার অলরেডি দূরত্ব সৃষ্টি হয়ে গেছে সেই মানুষটাকে আপনি অল্প ডাকবেন না, প্রাণ খুলে ডাকুন, মন খুলে ডাকুন, তাহলে তো সেই মানুষটা আপনার কাছে পুরোপুরি এসে ধরা দেবে। এত কিন্তু কিন্তু কেন, এই যে আমি আপনাকে মন থেকে ভালোবাসি, মন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আপনি আমার দারুণ কাছের বন্ধু, আপনি আমাকে শুনছেন, আপনি আমাকে অনুভব করছেন। আর যেই বন্ধুটা আপনাকে এত বছর শুনেছে, অনুভব করেছে, আপনি তাকে শুনেছেন, অনুভব করেছেন, তার সঙ্গে এত দূরত্ব কিসের? সব দূরত্ব কাটিয়ে আমন্ত্রণ করুন। আসলে দেখা হলে, আড্ডা হলে সব কিছু দূরত্ব এক নিমেষে উধাও হয়ে যায়। ঘড়ির কাঁটা এখন আমাকে বিদায় নিতে বলছে, বলছে এক ঘন্টা হয়ে গেল। আসলে আপনার সাথে আড্ডা মারতে মারতে কখন যে সময় কেটে যায় আমি না বুঝতেই পারি না। আমি কিন্তু রয়েছি আপনার নিমন্ত্রণের অপেক্ষায়। তাহলে আজ আসি পরের গানটা আপনার জন্য, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আমার বই খুব ভালো বন্ধু, তাই বইয়ের সাথে অনেকটা সময় খুব ভালোভাবে কাটানো যায়। আর যারা বই পড়তে ভালোবাসেন তারা নিয়মিত শুধু বই পড়েনই না, নিয়মিত বই কেনেনও। আর এইভাবেই বাড়িতে জমে যায় বহু বই, আর সেই সমস্ত নানা রকম বইকে বইয়ের আলমারিতে খুব সুন্দর করে তারা গুছিয়েও রাখেন। কিন্তু শুধু আলমারিতে বই রাখলেই হয় না, বইকে নিয়মিত যত্ন করাটাও কিন্তু প্রয়োজন। তাই বইকে ভালোভাবে সংরক্ষণ করাটা খুব জরুরি, আর সেই বইয়ের যত্ন নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা আজকে বইয়ের যত্ন নিয়ে কথা বলবো, কারণ যারা বই ভালোবাসেন তাদের বইকে খুব ভালোভাবে রাখতেও কিন্তু ভারী ইচ্ছে। আর সেই কারণেই তো খুব সুন্দর করে করে সবাই বুক শেলফ বানান, নানা রকমের কারুকার্য করা, নানা রকমের ডিজাইনের এখন বইয়ের আলমারি রয়েছে, সেগুলোতে খুব সুন্দর করে বইগুলোকে গুছিয়ে রাখা হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন সেটা হলো একটু ভালোবাসার ছোঁয়া। আর সেই জন্যই তো বই, যা ভীষণ প্রিয়, তার ঠিকঠাক যত্ন আত্তি, সেই সব কিছু নিয়ে আমরা কথা বলবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বই পড়ার অভ্যেস অনেকেরই রয়েছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে বই পড়ার যে অভ্যেস সেটাও কিন্তু বদলে গেছে। এখন অনেকেই নেট মাধ্যমেই বই পড়ে থাকেন, অনেকেই নিয়মিত ই বুক পড়েন, তাই সেভাবে যেটাকে বলে একেবারে হাতে তুলে নিয়ে বই পড়া সেটা হয়তো এখন অনেক কমে গেছে। তবে এখনও অনেক বই প্রেমী আছেন যারা হাতে বই নিয়ে পড়তেই বেশি পছন্দ করেন, আর সেই বইয়ের যত্ন প্রয়োজন, আর সেই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। সারাদিনে একবার একটু বই পড়তেই হবে এরকম কিন্তু অনেকেই রয়েছেন, যাদের সারাদিনে যদি একটি বার বই না পড়া হয় তাহলে মনে হয় দিনটা অসম্পূর্ণই বোধহয় থেকে গেল। আর সেই রকম মানুষদের বাড়িতে কিন্তু রয়েছে সারি সারি সাজানো বই, আর এই বইকে ভালোবাসা আর তার যত্ন আত্তি করা সব কিন্তু এক কথা নয়। পড়তে ভালোবাসলেও ঠিক পদ্ধতিতে বই সংরক্ষণ করতে পারেন না, বা কিভাবে করতে হবে, কিভাবে তার যত্ন নিতে হবে এটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না, বা সেই রকমভাবে সময় নিয়ে সেটা করার যে সময় সেটা বার করতে পারেন না। আর সেই জন্যই অনেক সময় যেটা হয় যে সবচাইতে যে প্রিয় বই সেটা হয়তো পোকা কেটে নিয়েছে বা সেই বইটা খারাপ হয়ে গিয়েছে। তাই কিভাবে রাখলে বই ভালো থাকবে বহুদিন পর্যন্ত সেই সবকিছু নিয়ে কথা বলবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকে পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

একটা ছোট্ট বিরতির পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। আমরা বই পড়তে অনেকেই ভালোবাসি, কিন্তু সেই বইকে কিভাবে সংরক্ষণ করা হবে, কিভাবে সেই বইয়ের যত্ন আত্তি করা হবে, সেটা নিয়ে অনেকেরই অনেক ভাবনা চিন্তা রয়েছে। একটা সময় ছিল যখন আমরা জানি যে বইগুলোতে যাতে পোকা মাকড় না ধরে, পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য বইয়ের পাতার ভাঁজে ভাঁজে মা দাদিরা যেটা করতেন, নিম পাতা কিংবা শুকনো লঙ্কা সেগুলো রেখে দিতেন, তাতে নাকি বইয়ের যে পোকা ধরার সেই চান্সটা অনেক কমে যায়। এছাড়া বইয়ের আলমারিতে একটি কাগজে মুড়ে অনেক সময় যেটা দেখা যেত এক টুকরো কর্পূর রেখে দিতেন তারা, কিংবা গোলমরিচ, তাতেও পোকা একদম পালিয়ে যায়। আবার অনেক সময় বইয়ের আলমারিতে ন্যাপথলিন রাখতেও আমরা দেখি। আসলে অনেক দিন ধরে যখন বই থাকে তখন বইয়ের আলমারি থেকে একটা সেই বইয়ের মধ্যে থেকে কেমন একটা পুরনো স্যাঁতসেঁতে একটা গন্ধ বেরোয়, আর ন্যাপথলিন দেওয়া থাকলে সেই গন্ধ একদম থাকে না। এইভাবেও কিন্তু অনেকেই বইয়ের যত্ন নেন। এই বইয়ের যত্ন নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমরা অনেকেই দেখেছি, নিশ্চয়ই মনে আছে আপনারও, যে নতুন বই এলেই সেই বইকে মলাট দেওয়া হতো। আর এইভাবে মলাট দিয়ে রাখলে বই কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু বইয়ে মলাট দেওয়াটা আবার অনেকেই পছন্দ করেন না। কিন্তু বইয়ের কভারে যদি মলাট দেওয়া থাকে তাহলে সেই বই দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা যায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। বই পড়তে অনেকেই ভালোবাসে না, সেই জন্য অনেক বই বাড়িতে জমে যায় আর সেগুলোকে বইয়ের আলমারিতে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়। কিন্তু যেটা অনেকদিন পরে হয় সেটা হলো সেই বইয়ের আলমারি থেকে কেমন একটা স্যাঁতস্যাঁতে বইয়ের একটা গন্ধ বেরোয়। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, মাঝে মধ্যে যদি সেই বইগুলোকে নিজের ভালোবাসার ছোঁয়া একটু দেয়া যায়, বইগুলোকে একটু উল্টে পাল্টে দেখা, বইগুলো বার করে হাওয়ায় রাখা, কিংবা বইগুলোকে যেখানে জানালা দিয়ে রোদ আসছে সেখানে একটু ছড়িয়ে দেওয়া, তাতে বই অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আবার যেটা হয়, যারা বই পড়েন তাদের মধ্যে অনেকেরই

অভ্যেস আছে, সেটা হলো যেই পাতাটা পড়া হচ্ছে সেই পাতাটাকে একটু মুড়ে রাখেন আবার পড়ার সময়, যাতে সেই পাতাটা আবার খুঁজে পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু বই নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি বুকমার্ক ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু বই খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম। সেই জন্যই এইরকম যদি আমরা ছোট ছোট জিনিসগুলোকে একটু মনে রাখি, তাহলে আমাদের সেই ভালোবাসার সেই প্রিয় বইগুলোকে দীর্ঘদিন পর্যন্ত আমরা ভালো রাখতে পারব। আমাদের এই বইয়ের যত্ন নিয়ে আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর দুটো গান, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। আমরা বাড়িতে আমাদের যে সমস্ত প্রিয় জিনিসগুলো রয়েছে সবকিছুরই আমরা নিয়মিত যত্ন নিই, কিন্তু বই যা আমাদের ভীষণ প্রিয়, আমাদের সেই যে পছন্দের বইগুলো যেগুলো আমরা হয়তো খুব খুঁজে খুঁজে আমরা সেগুলোকে কিনেছি বা সংগ্রহ করেছি, আর সেগুলোকে আমরা খুব যত্ন করে বইয়ের আলমারিতে সাজিয়ে রেখেছি, কিন্তু তাতেই কিন্তু আমাদের কাজ শেষ হলো না। আমাদের বইগুলোকে যদি আমাদের দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে হয় তাহলে তার নিয়মিত যত্ন আত্মীয় প্রয়োজন। আর সেই জন্য যদি আমরা একটু বইয়ের যত্ন নিই তাহলে বহুদিন পর্যন্ত আমরা খুব ভালোভাবে আমাদের বইগুলোকে সংরক্ষণ করতে পারবো। আমাদের এই যে বইয়ের যত্ন নিয়ে আমাদের আজকের আড্ডা এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। কথা কিছু

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আড্ডাটা দেব তার সঙ্গে কিন্তু বাগান জড়িয়ে। তবে এটা কিন্তু কোনো ফুল ফল কিংবা গাছ নয়, এটা একটা খেলা। আর এটা অবশ্যই ফুটবল নয় যার সঙ্গে মোহন বাগান জড়িয়ে, ইনফ্যাক্ট বাগান শব্দটি এর সঙ্গে জড়িয়ে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আড্ডাটা জারি থাকবে একটা খেলাকে নিয়ে, সেই খেলা যেটা কিনা জগৎ প্রসিদ্ধ। কথা বলছি টেনিসের। শুধুমাত্র টেনিস বললে ব্যাপারটা কমপ্লিট হয় না, লন টেনিস। এই লন টেনিস এমন একটি খেলা যেটা কিনা সারা পৃথিবীর মানুষ জানেন, বোঝেন এবং দেখেন। আর সত্যি কথা বলতে কি, টেনিসের যারা প্রথম দিকের প্লেয়ার তারা কিন্তু সত্যি সারা পৃথিবীময় সুপারস্টার। তো এই লন টেনিসকে নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় অসাধারণ। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

কথায় বলে খেলার জন্ম নাকি বিলেতে, কিন্তু লন টেনিসের ক্ষেত্রে কিন্তু এই কথাটা পুরোপুরি ভুল, কারণ লন টেনিসের জন্ম আদপে হয়েছিল ফ্রান্সে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লন টেনিসকে নিয়ে। তো এই টেনিস যে খেলাটা, লন টেনিসের শর্ট ফর্ম, সেটি কিন্তু তৈরি হয়েছিল বা উৎপত্তি হয়েছিল 16th century এবং এর জন্ম উৎপত্তিস্থল ফ্রান্সের উত্তর দিকে, অর্থাৎ নর্দার্ন ফ্রান্সে। তবে আরও একটা ব্যাপার হলো, যখন এই খেলাটি উদ্ভব হয়েছিল তখন কিন্তু এর নাম টেনিস ছিল না, ছিল পাম বল। আগে হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হতো যে হাতের তালু দিয়ে খেলা হতো এই র্যাকেটের জায়গায়। পরবর্তীকালে এই ব্যাপারটা আস্তে আস্তে ইভলভ হয়ে গিয়ে বর্তমানে এই লন টেনিসের চেহারা নিয়েছে। তো এই টেনিসকে নিয়ে অনেক কথা এখনও বাকি আছে, তো সেরকমই কিছু কথা আপনার জন্য ওয়েট করবে আমাদের আজকের ইচ্ছে রানার আড্ডার আসরে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com. Thank you.

টেনিস, এই শব্দটা কিন্তু এসছে নর্দার্ন অ্যাংলো স্যাক্সন টেন্স শব্দ থেকে। আর এই যে ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে খেলার জন্ম বিলেতে, এই কথাটা টেনিসের ক্ষেত্রে পুরোপুরি খাটে না, সেটাও কিন্তু পুরোপুরি সত্যি নয়। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, টেনিস বা লন টেনিসকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে 16th century নর্দার্ন ফ্রান্সে টেনিসের উৎপত্তি হয়, কিন্তু টেনিসের যে বর্তমান রূপটি আমরা দেখতে পাই সেটি কিন্তু ইভলভ হয়েছিল ইংল্যান্ডে 1874 খ্রিস্টাব্দে। এই বর্তমান যুগের টেনিস খেলা প্রথম শুরু হয় এবং তার ঠিক 3 বছর পরে 1877 খ্রিস্টাব্দে প্রথম উইম্বলডন টেনিস প্রতিযোগিতা শুরু হয়, যেটি কিনা বিশ্বের সর্বপ্রথম গ্র্যান্ড স্ল্যাম, যেটা কয়েক বছর পরে বা কয়েকদিন পরেই শুরু হবে আবার এই বছরের জন্য। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এই টেনিসকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলার এই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে লন টেনিসকে নিয়ে। তো ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে পৃথিবীর সর্বপ্রথম যে গ্র্যান্ড স্ল্যাম শুরু হয় সেটি হচ্ছে 1877 খ্রিস্টাব্দে উইম্বলডন। তার ঠিক 4 বছর পরে 1881 খ্রিস্টাব্দে শুরু হয় হচ্ছে ইউএস ওপেন। তারও 10 বছর পরে 1891 খ্রিস্টাব্দে শুরু হয় ফ্রেঞ্চ ওপেন এবং 1905 খ্রিস্টাব্দে শুরু হয় চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম অর্থাৎ অস্ট্রেলিয়ান ওপেন। তবে এই যে প্রথম উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম, তার জুনিয়র ভার্সনে কিন্তু একমাত্র একজন ভারতীয় আছেন যিনি কিনা তার জুনিয়র ভার্সনটি সিঙ্গলস টাইটেল জিতেছিলেন। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয়, অত্যন্ত পছন্দের টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজ। তো আজকে ওনার জন্মদিন। রেডিও বাংলানাইট ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল অজস্র শুভকামনা। তো এই টেনিস এবং টেনিস প্লেয়ার এবং আমাদের অত্যন্ত পছন্দের লন টেনিসকে নিয়ে আড্ডাটা জারি থাকবে আমাদের একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে কোনো একটা বড় টুর্নামেন্ট, যেরকম চারটে টুর্নামেন্ট যেটা আছে, উইম্বলডন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন। এই চারটি টুর্নামেন্টকে বলা হয় গ্র্যান্ড স্ল্যাম। তো একজন প্লেয়ার যদি এই চারটি টুর্নামেন্টই জিতে নেন তাহলে তাকে বলা হয় কেরিয়ার স্ল্যাম। আবার গোল্ডেন স্ল্যাম বলেও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কোনো প্লেয়ার যদি একই বছরে চারটি মেজর এই গ্র্যান্ড স্ল্যাম জেতেন এবং তারই সঙ্গে ওই বছরে অলিম্পিকে গোল্ড মেডেল জেতেন তাহলেও তাকে বলা হয় গোল্ডেন স্ল্যাম। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে লন টেনিসকে নিয়ে আড্ডাটা জারি আছে, জারি ছিল। এরকম অনেক কথা, অনেক ঘটনা আছে লন টেনিসকে নিয়ে যেগুলো কিনা চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডিয়া রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে এই লন টেনিসকে নিয়ে কিন্তু আরও অনেক কথা, অনেক ঘটনা, অনেক গল্প আছে। কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই লন টেনিসকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

বাংলানেই.কম এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি চলে এসেছি এবং আমার সঙ্গে সঙ্গে ভালো ভালো গানও আসছে। আর তার সাথে সাথে আজকে একটু নিজেদের খেয়াল রাখার কথা বলবো। সবসময় ব্যস্ত থাকি আমরা, সবসময় ভাবি যে অন্যরা কি করে ভালো থাকবে, কিন্তু অন্যদের ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখা ভীষণভাবে দরকার। তাই জন্য নিজের খেয়ালও রাখতে হবে এবং সেই খেয়াল রাখার মাঝে মাঝে একটু আড্ডাও দিতে হবে। তাই গান্ধুরিয়ার আড্ডায় আমি রুবিনা।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

radiobangla.com এ আমি রবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। আর যেটা বলছিলাম যে আজকে আমরা নিজেদের খেয়াল রাখবো, নিজেদের খেয়াল বলতে আমাদের স্বাস্থ্য, মন এবং আমাদের ত্বক, চুল সবটা যতটা আমাদের নিজেদের জগৎকে ঘিরে আছে সেই সব কিছুর মধ্যে যেমন আমাদের হাত পায়ের যত্ন নেওয়াটা খুব দরকার, ঠিক সেরকমই আমাদের নখের যত্ন নেওয়াটাও কিন্তু ভীষণভাবে দরকার। আমাদের কিছু একটা নতুন স্টাইল করতে ভালো লাগলে আমরা সবসময় সালনে ছুটে যাই, কিন্তু সেটা কতটা দরকার আমাদের শরীরের জন্য এবং উপকারী সে সব কিছু জেনে কিন্তু অবশ্যই আপনাকে সেই সব ম্যানিকিওর বা পেডিকিওর করানো উচিত। যেহেতু আজকে ম্যানিকিওর নিয়ে কথা বলবো তাই জন্য ম্যানিকিওর থাকছে আজকে আমাদের আড্ডায়।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমরা জানি যে স্টাইলের মানে স্টাইলি ইন বা ফ্যাশনে ট্রেন্ডিং এর বলা যেতে পারে, সেটা হচ্ছে নেলস করা, তাই তো? নতুন ভাবে একটা অভিনব পদ্ধতিতে আপনার নিজের নখ থাকুক বা না থাকুক, একটা সুন্দর রকম নেল কিন্তু আপনি আপনার নিজেদের হাতে রাখতে পারেন। এবং সেই নখের কালার কিরকম হবে, সেই নখে নানা রকম ডিজাইন কিরকম হবে, সেই সব কিছু আপনার মতো করেই কিন্তু সাজিয়ে দেবেন সেই বিউটি পার্লার বা সালনের সেই অভিজ্ঞ মানুষরা। কিন্তু সেটা কতটা ক্ষতিকর বা উপকারী আপনার জন্য, সেটা অবশ্যই তো আপনার জানা উচিত। যেমন আমরা কখনো মন ভালো থাকলো না বা নখটাকে আমরা সাজাতে চাই নিজেদের মতো নেল পলিশ পরে নিই, কিন্তু যদি আমরা বাইরে গিয়ে অর্থাৎ সালনে গিয়ে এই সেম জিনিসই করি, তাহলে সেটা কতটা ক্ষতিকর আমাদের জন্য, চলুন আপনার সাথে শেয়ার করা যায়।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: একটি কথা শুধু।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
1: আমার ভিন দেশি তারা

আমরা অনেক সময় নেল পলিশ পরার সাথে সাথে সলনেতে গিয়ে নেল জেল, নেল আর্ট করে থাকি। সেটা আমাদের জন্য কতটা ক্ষতিকর সেটা ত্বকের বিশেষজ্ঞরা বা চিকিৎসকেরা জানাচ্ছেন। নখের ওপর যে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করলেই সেগুলোর মধ্যে অবশ্যই মানে থাকবেই থাকবে, সেটা হচ্ছে ফর্মালডিহাইড, টলিউয়েন এবং ডিবুটাইল প্যাথালেট থাকে, এবং এইসব রাসায়নিক পদার্থের জন্য আপনার ত্বকে অ্যালার্জি দেখা দিতে পারে। আর অনেক সময় এই অ্যালার্জিটা কিন্তু নখ থেকে ত্বকেও ছড়িয়ে যেতে পারে, তাই খুব সাবধান এবং যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে বলছে চিকিৎসকরা, এবং তার সাথে সাথে নিজেরা যদি আমরা খুব সাবধান এবং যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে বলছে চিকিৎসকরা।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

যেহেতু আজকে ম্যানিকিওর নিয়ে কথা বলছি, নখের যত্নের কথা বলছি, সেখানে আমার মনে হয় নিজের একটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করা উচিত। আমার এক খুব পরিচিত, যারা যিনি খুবই মানে ভীষণই ফ্রিকোয়েন্টলি নেল আর্ট করাতেন, এবং নেল আর্ট করানোর ফলে যেটা হয়েছে যে তার নিজের নখের ওপর একটা প্লাস্টিকের আবরণ অর্থাৎ প্লাস্টিকের নখ বসানো হতো একটা উপযুক্ত আঠা দিয়ে। তো সেই কারণে আপনার যে নিজস্ব নখ আছে সেটা খুব পরিমাণে পাতলা হয়ে যেত, মানে পাতলা করে তারপরে কিন্তু আরেকটা নখ বসানো হয়, আর্টিফিশিয়াল নখটা। তো সেক্ষেত্রে আপনার নিজের নখটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং পাশাপাশি আরও একটা কথা, যেটা চিকিৎসকরা বলছেন যে আমাদের শরীরের যে অংশ থেকে নখটা বাড়ে বা নতুন নখ গজানো তৈরি হয় সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে সেন্সিটিভ, এবং সেখানে কিন্তু নানা রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, এবং সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন নখে যেহেতু আছে সেই খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে, এবং তার সাথে সাথে শরীরের যদি নাও ঢোকে সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু আমাদের ত্বকে বা নখ থেকে একটু ওপরের দিকের অংশগুলো অর্থাৎ আমি স্কিনের কথা বলছি, হাতের সেই সব জায়গাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জন্য ম্যানিকিওর করুন বা নেল জেল করুন বা নেল আর্ট করুন, যাই রকম কারুকার্য করুন না কেন, আপনাকে কিছু মুহূর্ত মনে রাখতে হবে যে আমাকে কন্টিনিউয়াসলি পরিষ্কার রাখতে হবে, যত্নে রাখতে হবে নিজের হাতকে, এবং যতটা সম্ভব নিজের ঘরে যদি আমরা ঘরোয়া উপাদান দিয়ে করি তাহলে কিন্তু ঝুঁকির অংশ বা ক্ষতিগ্রস্ত যে ব্যাপারটা সেটা আমরা এড়িয়ে যেতে পারবো। সব কিছু ভালো হোক এবং নিজে যত্ন রাখা দরকার, খেয়াল রাখা দরকার। তাই জন্য একটা ছোট্ট আড্ডা আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আড্ডা প্লিজ জানাতে ভুলবেন না, আর অবশ্যই ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। তো আমাদের আজকের এই আড্ডাটা তাদের জন্য যাদেরকে আমাদের বারবার সালাম করা উচিত, কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে রোজ সন্তুষ্ট রাখেন। জেলে সম্প্রদায় মানুষ, সেই জেলে সম্প্রদায় মানুষেরা হরগৌরীকে তাদের দেবদেবী হিসেবে কল্পনা করে পুজো করেন। লোকবিশ্বাস মতে পুকুরের মধ্যে মাকাল ঠাকুরের বর্ণিত রূপগুলির একজন হলেন মহাদেব আর অপরজন হল গৌরী। তো অনেকের মতে মাকাল শব্দটির উৎপত্তি মাখাল শব্দের অপভ্রংশ থেকে, যার অর্থ নদীর বহুতা স্রোত। ইনি মূলত মৎস্যজীবীদের আরাধ্য দেবতা। তো শতাধিক বছর পূর্বে কয়েকজন নাস্তিক উদ্বাস্তু মানুষের দ্বারা এ পুজো প্রচলিত হয় এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মাটিতে। আমরা মূলত আজকের আড্ডা সুন্দরবনের জায়গা নিয়ে, এবং সুন্দরবন অঞ্চলে মাকাল দেবতার পুজোর বহুল প্রচলিত। এছাড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া জেলারও বিভিন্ন অংশে এই দেবতার পুজোর চল রয়েছে। তো আমরা একটু সরে যারা এই রকমভাবে লড়াই করছেন তাদের কিছু কথা আজকের এই গান মুসাফিরের আড্ডায় আপনাদের সামনে তুলে ধরব। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন। কয়েকটা গানের পর ফিরে আসছি এই মৎস্যজীবীদের কীভাবে কাজ তাই নিয়ে সঙ্গে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা মৎস্যজীবীদের কথা নিয়ে। আর বিরতির আগে যেটা বলছিলাম মাকাল শব্দ নিয়ে, এবং মাকাল শব্দটি আদতে মহাকাল শব্দের অপভ্রংশ থেকেও কিন্তু উৎপন্ন হয়েছে। তো মহাকাল প্রসঙ্গ উঠলেই আমাদের মনে পড়ে যায় শিবের কথা, সর্বশক্তিমান। আর শিব পুজোর সঙ্গে মাকাল দেবতার পুজোর অনেক সাদৃশ্য রয়েছে। যেমন ধরুন, অনেকের প্রশ্ন জাগে এই ব্যাপারটা যে মাকাল দেব কি আদতে শিব? এর সপক্ষে অনেক যুক্তি পরিলক্ষিত হয়। ধরুন ওই 200 বছরের প্রাচীন গ্রন্থ তারকেশ্বর শিব তত্ত্ব, এর শ্লোকে একটা কথা লেখা আছে। সেখানে লেখা আছে, ক্ষেত্রপাল মহাকাল প্রভৃতি দেবতা, যাহার যেরূপ ভক্তি সেরূপ গঠিতা, কোথায় উলাই চণ্ডী মাখাল চলায়, বৃক্ষতলে মহাপ্রভু স্নান দৃশ্য পায়। অর্থাৎ মাকাল অর্থে মাকাল দেবকেই বোঝানো হয়েছে, অর্থাৎ জলায় অর্থ জলাশয়ের কাছাকাছি। বঙ্গদেশে বিভিন্ন জেলায় গ্রামাঞ্চলে ছড়িয়ে আছে অজস্র লোকগাথা, তাই বিভিন্ন সময় জরা ব্যাধি বিপদ আপদ এইসব থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় মানুষেরা নানা দেবদেবীর পুজো করেন। আর তাদের বিশ্বাস, দেবতা প্রসন্ন হলে তার আশীর্বাদে ওই সকল মানুষের সব বিপদের অশনি সংকেত দূর হবে, যে কাজে তারা অগ্রসর হবেন তাতে সাফল্য আসবে, আর পাশাপাশি তাদের জীবন রক্ষা করবেন ওই দেবতাই। আর সেই ব্যাপারকে মাথায় রেখেই এক অদ্ভুত কাহিনী এই সুন্দরবনের মানুষদের মধ্যে। তারা মৎস্যজীবীরা বিশেষ করে তারা এই পুজো করেন মাকাল দেবী, মাকাল ঠাকুরের। আমরা সঙ্গে থাকি, আবারও ফিরব আজকের এই মৎস্যজীবীর কথা নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে মৎস্যজীবী।

খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর। আজ বছর দশ পর দীর্ঘশ্বাস করে ভর,

দীর্ঘশ্বাস করে ভর, খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে মৎস্যজীবীদের কথা নিয়ে। তো মৎস্যজীবীদের প্রধান যে ঠাকুরকে তারা পুজো করেন মাকাল ঠাকুর, সেই মাকাল ঠাকুরের অদ্ভুত একটা বর্ণনা আপনাদের সঙ্গে শেয়ার করি। পুকুরের পাঁক মিশ্রিত মাটি হাতের তালুতে নিয়ে 4-6 ইঞ্চি মণ্ড করা হয়, যা লম্বায় 4-6 ইঞ্চি এবং প্রস্থে 2-3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। তো বড় আঙুলের সাহায্যে নাক, চোখ ও মুখ তৈরি করে বেদির উপর স্থাপন করা হয়, আর এই মূর্তির সাদৃশ্য অনেকটাই শিবলিঙ্গের মতো। কুষাণ যুগে এমন আকৃতির মূর্তি কিন্তু দেখা পাওয়া যেত। তো কোনো কোনো জায়গায় আবক্ষ মূর্তি দেখতে পাওয়া যায়, মূর্তির কাঁধ অব্দি চুল, বিশাল চোখ যা মনে হয় ঝুলছে বিস্ফারিত। তো উত্তর চব্বিশ পরগনা জেলার বেশ কিছু অংশে এই ধরনের মূর্তি পূজিত হতে দেখা যায়। আবক্ষ মূর্তির স্থায়ী পুজো কিন্তু দেখা যায় ইতিউতি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মূর্তি নেই পুজো। তো মৎস্যজীবীরা 2টি প্রতীককেই তাদের দেবতা বলে মনে করেন। এ পুজোয় ব্রাহ্মণ লাগে না, মৎস্যজীবী দলের সর্দার বা প্রধানরাই কিন্তু পুজো সম্পন্ন করেন, এবং বেদির 4 কোণে 4টি সরকাটি পোঁতা হয়। মধ্যখানে রাখা হয় খট, লাল সুতুলি দিয়ে খট বন্ধন করা হয় এবং পুজোর বেদির উপর টাঙানো হয় লাল চাঁদোয়া। অনেক ক্ষেত্রে বেদির সম্মুখ মুখে কুমিরের মূর্তি করা হয়। এই পুজোয় অনেক রাত পর্যন্ত জেলেরা জেগে থাকেন এবং শিয়ালের ডাক শোনা গেলে তবেই নাকি এই পুজো শুরু হয়। তো শিয়ালের ডাককে শাঁখ ডাকা বলা হয়। এবং আরেকটু বলি, এই যে নৈবেদ্যের যে ব্যাপারটা থাকে, আমাদের অনেকে পুজোর ব্যাপারটা জানেন, যেই নৈবেদ্যের একটা ব্যাপার থাকে, সেখানে কিন্তু ওই বাতাসা, আতপচাল এবং পাকা কলা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ফলফুল চিনির সন্দেশ তো থাকেই। শিবের পুজোতে আমরা দেখি গাজনের সময় বাতাসার ডালা দেওয়া হয়, ঠিক সেরকম এখানেও কিন্তু খড়ের আগুন জ্বালানোর একটা রীতি রয়েছে। এবং সুতরাং এটা ওই ভাবা খুবই স্বাভাবিক যে মাকাল ঠাকুর এবং শিব অভিন্ন। আমরা ফিরব আবার আজকের এই বিশেষ আড্ডায় গান মুসাফিরে মৎস্যজীবীদের কথা নিয়ে। সঙ্গে থাকুন।

যায় একা ট্রেন ছুটে যায়।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

মৎস্যজীবীদের উদ্দেশ্যে কথা হচ্ছে এবং তাদের নিয়েই তাদের প্রধান দেবতা মাকাল ঠাকুরের কথা চলছে আজকে গান মুসাফিরের আড্ডা, এবং সম্পূর্ণ অন্যরকম একটা আড্ডা, আর যেখানে আমরা এদের জীবনের একটা প্রতিচ্ছবি তুলে দেখতে পাচ্ছি। তো মাকাল ঠাকুরের কথা হচ্ছে, এবং মাকাল ঠাকুরের সহচর হিসেবে সুন্দরবন সংলগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে আট মাকাল বা আটেশ্বর নামক দেবতার একটা পূজাও প্রচলিত রয়েছে। আর এই আট মাকাল বা আটেশ্বর হলেন অরণ্য দেবতা, যিনি বন জঙ্গলকে রক্ষা করেন। তো সুন্দরবনের বাগদি রাজবংশী সম্প্রতি ওই সেই সময়ের মাকাল মানুষ মাকাল ঠাকুরের ভক্ত, এবং বনাঞ্চলে নদী পুকুর বা খাঁড়িতে মাছ ধরতে যাওয়ার আগে মৎস্যজীবীরা এই দেবতার শরণাপন্ন হয় এবং তার আশীর্বাদ নিয়েই নাকি জলে জাল ফেলেন জেলেরা, এবং মূর্তির সেরকম ব্যাপারটা নেই, এবং বেদির উপর সাতটি ছোটো ছোটো স্তূপ নির্মাণ করা হয়, মধ্যখানে অষ্টম স্তূপটি আকারে অন্যগুলির তুলনায় বৃহৎ আকার, সেটি আট বা আটেশ্বরের প্রতীক। আর এখানেও বৌদ্ধ ধর্মমতের সঙ্গে সাযুজ্যতার পরিলক্ষিত হয়, এবং আটটি স্তূপ আসলে অষ্টমার্গিক উপাসনাকেই নির্দেশ করে। তো বুঝতেই পারছেন মাকাল ঠাকুরের পুজোর অন্যতম বিষয় ফুলযাত্রা, বিষয়টা একটু অন্যরকম বলি। তো বুঝতেই পারছেন মাকাল ঠাকুরের পুজোর অন্যতম বিষয় ফুলযাত্রা, বিষয়টা

0: চাল কলা বাতাসা মূল দৈবত্য হলেও অন্য একটি থালায় ধান দুর্বা লাড্ডু চকলেট থাকে।
1: আরও কিছু থাকে বলবো, সঙ্গে থাকুন, ফিরে আসছি মৎস্যজীবীদের কথা নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফির একটা স্পেশাল গানটা, ফিরে আসছি।

ফিরে এলাম বিরতির পর আবারও আজকের স্পেশাল আড্ডা গান মুসাফিরে মৎস্যজীবীদের কথা নিয়ে। তো বিরতির আগে ওই যে বলছিলাম চকলেটও নাকি দেওয়া হয় ঠাকুরকে, এছাড়াও আরেকটা জিনিস যেমন কোলকে এবং গাঁজা নিবেদন করা, মানে পুজোর পর জালের এক প্রান্তে ফলমূল এবং অন্য প্রান্তে পান সুপারি বেঁধে সেই জাল জলে ফেলা হয়। বিশ্বাস, দেবতা যখন প্রসন্ন হয়েছেন তখন জালে প্রচুর মাছ উঠবেই এবং তারপর কী করে হাসি ফুটবে মৎস্যজীবীদের মুখে। তো যাত্রার সময় আরেকটা মজার ব্যাপার হয়, চাঁপা ফুল সঙ্গে থাকে, নদীতে কোনো বিপদ ছেলেদের ছুঁতে পারবে না, এমনটাই নাকি তাদের বিশ্বাস। এবং যতদিন মাছ ধরার কাজ না সম্পূর্ণ হয় ততদিন এই পুজো চলে। তো সত্যিই এক কঠিন জীবন মৎস্যজীবীদের, আর সেই নিয়েই আমাদের আড্ডা আজকে জারি থাকলো। এবং গাঁগঞ্জে জেলায় শহরগুলিতে স্থানীয় মানুষদের ভক্তি এবং বিশ্বাসের জোরকে পাথেয় করে মাকাল ঠাকুরের মতো পূজিত হয়ে আসছেন বহু লৌকিক দেবদেবী প্রাচীনকাল থেকেই, এবং তারাই সে সকল মানুষের আশা ভরসার উৎসস্থল। তাদের বিপদ থেকে উদ্ধার কার্যে আনন্দে সর্বদা পাশে আছেন তাদের দেবতা, এমনটাই বিশ্বাস আঁকড়ে বেঁচে রয়েছেন গ্রামাঞ্চলের মানুষেরা। আর একটা কথা তো আছেই, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, দূরই থাকুক, যাদের কাছে মিলছে না কোথাও না কোথাও, কিন্তু আমাদের যেটা বলার, এই মৎস্যজীবী বন্ধুরা ভালো থাকুন, কঠিন লড়াই লড়ে তারা প্রতিদিন তাদের অন্ন সংস্থান করছেন, তা যেন ঠিকঠাকভাবে থাকে। এবং আমাদের রেডিও বাংলা নেট ডট কমের পক্ষ থেকে তাদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, এবং আরও সামনের লড়াই জারি থাকুক, আমাদেরকে সন্তুষ্ট করুক, তাদের উপার্জনের দিক সঠিক থাকুক। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

নিমন্ত্রণের অপেক্ষা করতে আমাদের সবারই ভালো লাগে। পরিচিত থেকে মানুষ যখন অতি পরিচিত হয়ে যায়, তখন নিমন্ত্রণের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই যেমন আমিও চাইছি আপনি আমাকে নিমন্ত্রণ করুন, কারণ আস্তে আস্তে আমরা বন্ধু হয়ে উঠছি। আপনার নিমন্ত্রণের তালিকায় নিশ্চয়ই আমার নামটাও অ্যাড হয়েছে, আমি নিশ্চিতের, কারণ আপনার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠছে আস্তে আস্তে। তাই আপনার নিমন্ত্রণ লিস্ট থেকে আমাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, পরের গানটা সাজানো রইল আপনার জন্য।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপ রে চাঁদ,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: অনেকদিন হয়তো হয়ে গেছে আপনার বিশেষ মানুষটিকে আপনি নিমন্ত্রণ করেননি বা তার সঙ্গে প্রাণ খুলে আড্ডা মারা হয়নি। আসলে আড্ডারা হারিয়ে যায় না, হারিয়ে যায় সময়, ব্যস্ত হয়ে উঠি আমরা। চলুন না আজকে একবার ফিরে যাই ছোটোবেলার সেই আড্ডাটায়, যার সঙ্গে আমি বা আপনি, আমরা পাড়ায় প্রচুর খেলাধুলা করেছি, কিংবা আপনার বাড়িতে সব থেকে যেই বন্ধুটা বেশি আসতো তার সঙ্গে একটা সন্ধে কাটালাম, কিংবা সেই বন্ধুটাকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করলেন, আবার সেই পুরনো যত রকম ভালো লাগা মন্দ লাগা সবটা একে অপরের সঙ্গে তুলে ধরলেন। আপনার হয়তো মনে হচ্ছে মানুষটা আপনার থেকে অনেকটা দূরে আছে। আমার বাবা একটা কথা বলতেন, সেটা হলো সব থেকে দ্রুত গাড়ি হলো মন গাড়ি। মানে আপনি যদি কোনো মানুষের কাছে পৌঁছতে চান, আপনি যদি সেই মানুষটাকে মনে মনে কল্পনা করেন, তার কাছে আপনি খুব সহজেই পৌঁছাতে পারবেন। এটা খুব সত্যি কথা। আমি না সেই সময়টা বিষয়টা বুঝতে পারতাম না, কিন্তু আপনি চোখ বন্ধ করে সেই মানুষটাকে ভাবলে আপনার চোখের সামনে সমস্তটা ভেসে উঠবে। যে কোনো একটা দিন, একটা সন্ধে বা একটা সকাল আপনার সেই বিশেষ বন্ধুটার জন্য আপনি উৎসর্গ করুন। মন থেকে চাইলে সেই মানুষটা আপনার কাছে এসে ধরা দেবেই। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

আপনার বিশেষ বন্ধুটার সঙ্গে আপনার কি আড়ি হয়ে গেছে? আমি কখনোই বলবো না ব্লক, কারণ ব্লক আনব্লক এই শব্দ দুটোই আমরা ভীষণ অস্থির হয়ে যাচ্ছি। আপনার যদি আড়ি হয়ে যায় তাহলে খুব শীঘ্রই আপনি ভাব করে নিন, কারণ আমাদের ছোটোবেলায় এটা একটা থেরাপির মতো কাজ করতো। আড়ি হলো, ভাব করে নিলাম, কিন্তু ব্লক করলে আনব্লক করতে গেলে অনেকগুলো দ্বন্দ্ব, অনেক মনোমালিন্য সবটা চলে আসে। আসলে ব্লক আনব্লকের মধ্যে বড়বেলার ভারিত্বটা ভীষণভাবে চলে আসে। তাই এই সবগুলো মিটিয়ে বন্ধুর সঙ্গে চা কিংবা কফির সাথে ছোটোবেলার নস্টালজিয়ায় হারিয়ে যান, আর সঙ্গে শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, পুরনো বন্ধুকে পেয়ে নতুন বন্ধুকে ভুললে কিন্তু হবে না, কারণ আমি থাকি আপনার সঙ্গে সোম থেকে শুক্র শুধুমাত্র আপনারই জন্য, রং বেরং নিয়ে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

প্রিয় মানুষেরা অকারণেই আমাদের খুব প্রয়োজনীয় হয়ে পড়ে। প্রাণ খুলে কথা বললে মনের শান্তি পাওয়া যায়। তাহলে কি ভাবছেন, সব থেকে প্রিয় বন্ধু বা কাছের মানুষকে ডাকবেন? ডেকেই ফেলুন, এত কিসের ভাবনা? আমি বললাম না, মন গাড়ির সব থেকে আগে যায়, এবং মন যদি চায় সেই মানুষটা আপনার কাছে এসে পৌঁছবে। তাই মন থেকে সেই মানুষটাকে ডাকুন এবং চট করে একটা নিমন্ত্রণ করে ফেলুন। আর আড্ডা দিতে দিতে আমার কথা ভুললে কিন্তু চলবে না, কারণ আপনার নিমন্ত্রণ লিস্টে আমিও কিন্তু অ্যাডেড। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

অল্প করে কেন, বেশি করে ডাকুন। আসলে যে মানুষটার সঙ্গে আপনার অলরেডি দূরত্ব সৃষ্টি হয়ে গেছে সেই মানুষটাকে আপনি অল্প ডাকবেন না, প্রাণ খুলে ডাকুন, মন খুলে ডাকুন, তাহলে তো সেই মানুষটা আপনার কাছে পুরোপুরি এসে ধরা দেবে। এত কিন্তু কিন্তু কেন, এই যে আমি আপনাকে মন থেকে ভালোবাসি, মন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আপনি আমার দারুণ কাছের বন্ধু, আপনি আমাকে শুনছেন, আপনি আমাকে অনুভব করছেন। আর যেই বন্ধুটা আপনাকে এত বছর শুনেছে, অনুভব করেছে, আপনি তাকে শুনেছেন, অনুভব করেছেন, তার সঙ্গে এত দূরত্ব কিসের? সব দূরত্ব কাটিয়ে আমন্ত্রণ করুন। আসলে দেখা হলে, আড্ডা হলে সব কিছু দূরত্ব এক নিমেষে উধাও হয়ে যায়। ঘড়ির কাঁটা এখন আমাকে বিদায় নিতে বলছে, বলছে এক ঘন্টা হয়ে গেল। আসলে আপনার সাথে আড্ডা মারতে মারতে কখন যে সময় কেটে যায় আমি না বুঝতেই পারি না। আমি কিন্তু রয়েছি আপনার নিমন্ত্রণের অপেক্ষায়। তাহলে আজ আসি পরের গানটা আপনার জন্য, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আমার বই খুব ভালো বন্ধু, তাই বইয়ের সাথে অনেকটা সময় খুব ভালোভাবে কাটানো যায়। আর যারা বই পড়তে ভালোবাসেন তারা নিয়মিত শুধু বই পড়েনি না, নিয়মিত বই কেনেনও। আর এইভাবেই বাড়িতে জমে যায় বহু বই, আর সেই সমস্ত নানা রকম বইকে বইয়ের আলমারিতে খুব সুন্দর করে তারা গুছিয়েও রাখেন। কিন্তু শুধু আলমারিতে বই রাখলেই হয় না, বইকে নিয়মিত যত্ন করাটাও কিন্তু প্রয়োজন। তাই বইকে ভালোভাবে সংরক্ষণ করাটা খুব জরুরি, আর সেই বইয়ের যত্ন নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা আজকে বইয়ের যত্ন নিয়ে কথা বলবো, কারণ যারা বই ভালোবাসেন তাদের বইকে খুব ভালোভাবে রাখতেও কিন্তু ভারী ইচ্ছে। আর সেই কারণেই তো খুব সুন্দর করে করে সবাই বুক শেলফ বানান, নানা রকমের কারুকার্য করা, নানা রকমের ডিজাইনের এখন বইয়ের আলমারি রয়েছে, সেগুলোতে খুব সুন্দর করে বইগুলোকে গুছিয়ে রাখা হয়। আর তার সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন সেটা হলো একটু ভালোবাসার ছোঁয়া। আর সেই জন্যই তো বই, যা ভীষণ প্রিয়, তার ঠিকঠাক যত্ন আত্তি, সেই সব কিছু নিয়ে আমরা কথা বলবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বই পড়ার অভ্যেস অনেকেরই রয়েছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে বই পড়ার যে অভ্যেস সেটাও কিন্তু বদলে গেছে। এখন অনেকেই নেট মাধ্যমেই বই পড়ে থাকেন, অনেকেই নিয়মিত ই বুক পড়েন, তাই সেভাবে যেটাকে বলে একেবারে হাতে তুলে নিয়ে বই পড়া সেটা হয়তো এখন অনেক কমে গেছে। তবে এখনও অনেক বই প্রেমী আছেন যারা হাতে বই নিয়ে পড়তেই বেশি পছন্দ করেন, আর সেই বইয়ের যত্ন প্রয়োজন। আর সেই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলার .com, আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। সারাদিনে একবার একটু বই পড়তেই হবে এরকম কিন্তু অনেকেই রয়েছেন।

সারাদিনে যদি একটি বার বই না পড়া হয় তাহলে মনে হয় দিনটা অসম্পূর্ণই বোধহয় থেকে গেল। আর সেই রকম মানুষদের বাড়িতে কিন্তু রয়েছে সারি সারি সাজানো বই। আর এই বইকে ভালোবাসা আর তার যত্ন আত্তি করা সব কিন্তু এক কথা নয়। পড়তে ভালোবাসলেও ঠিক পদ্ধতিতে বই সংরক্ষণ করতে পারেন না, বা কিভাবে করতে হবে, কিভাবে তার যত্ন নিতে হবে এটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না, বা সেই রকমভাবে সময় নিয়ে সেটা করার যে সময় সেটা বার করতে পারেন না। আর সেই জন্য অনেক সময় যেটা হয় যে সবচাইতে যে প্রিয় বই সেটা হয়তো পোকা কেটে নিয়েছে বা সেই বইটা খারাপ হয়ে গিয়েছে। তাই কিভাবে রাখলে বই ভালো থাকবে বহুদিন পর্যন্ত সেই সবকিছু নিয়ে কথা বলবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা আমাদের আজকে পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

একটা ছোট্ট বিরতির পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। আমরা বই পড়তে অনেকেই ভালোবাসি, কিন্তু সেই বইকে কিভাবে সংরক্ষণ করা হবে, কিভাবে সেই বইয়ের যত্ন আত্তি করা হবে, সেটা নিয়ে অনেকেরই অনেক ভাবনা চিন্তা রয়েছে। একটা সময় ছিল যখন আমরা জানি যে বইগুলোতে যাতে পোকামাকড় না ধরে, পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য বইয়ের পাতার ভাঁজে ভাঁজে মা দাদিরা যেটা করতেন, নিম পাতা কিংবা শুকনো লঙ্কা সেগুলো রেখে দিতেন, তাতে নাকি বইয়ের যে পোকা ধরার সেই চান্সটা অনেক কমে যায়। এছাড়া বইয়ের আলমারিতে একটি কাগজে মুড়ে অনেক সময় যেটা দেখা যেত এক টুকরো কর্পূর রেখে দিতেন তারা, কিংবা গোলমরিচ, তাতেও পোকা একদম পালিয়ে যায়। আবার অনেক সময় বইয়ের আলমারিতে ন্যাপথলিন রাখতেও আমরা দেখি। আসলে অনেক দিন ধরে যখন বই থাকে তখন বইয়ের আলমারি থেকে একটা সেই বইয়ের মধ্যে থেকে কেমন একটা পুরনো স্যাঁতসেঁতে একটা গন্ধ বেরোয়, আর ন্যাপথলিন দেওয়া থাকলে সেই গন্ধ একদম থাকে না। এইভাবেও কিন্তু অনেকেই বইয়ের যত্ন নেন। এই বইয়ের যত্ন নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

ছোটবেলায় আমরা অনেকেই দেখেছি, নিশ্চয়ই মনে আছে আপনারও, যে নতুন বই এলেই সেই বইকে মলাট দেওয়া হতো। আর এইভাবে মলাট দিয়ে রাখলে বই কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু বইয়ে মলাট দেওয়াটা আবার অনেকেই পছন্দ করেন না। কিন্তু বইয়ের কভারে যদি মলাট দেওয়া থাকে, তাহলে সেই বই দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা যায়। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। বই পড়তে অনেকেই ভালোবাসে না, সেই জন্য অনেক বই বাড়িতে জমে যায়, আর সেগুলোকে বইয়ের আলমারিতে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়। কিন্তু যেটা অনেকদিন পরে হয়, সেটা হলো সেই বইয়ের আলমারি থেকে কেমন একটা স্যাঁতস্যাঁতে বইয়ের একটা গন্ধ বেরোয়। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, মাঝে মধ্যে যদি সেই বইগুলোকে নিজের ভালোবাসার ছোঁয়া একটু দেয়া যায়, বইগুলোকে একটু উল্টে পাল্টে দেখা, বইগুলো বার করে হাওয়ায় রাখা, কিংবা বইগুলোকে যেখানে জানালা দিয়ে রোদ আসছে সেখানে একটু ছড়িয়ে দেওয়া, তাতে বই অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আবার যেটা হয়, যারা বই পড়েন তাদের মধ্যে অনেকেরই একটা অভ্যেস আছে, সেটা হলো যেই পাতাটা পড়া হচ্ছে সেই পাতাটাকে একটু মুড়ে রাখেন আবার পড়ার সময়, যাতে সেই পাতাটা আবার খুঁজে পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু বই নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি বুকমার্ক ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু বই খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম। সেই জন্যই এইরকম যদি আমরা ছোট ছোট জিনিসগুলোকে একটু মনে রাখি, তাহলে আমাদের সেই ভালোবাসার সেই প্রিয় বইগুলোকে দীর্ঘদিন পর্যন্ত আমরা ভালো রাখতে পারব। আমাদের এই বইয়ের যত্ন নিয়ে আমাদের আজকের এই আড্ডা জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নিই পরপর দুটো গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।

দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বইয়ের যত্ন নিয়ে। আমরা বাড়িতে আমাদের যে সমস্ত প্রিয় জিনিসগুলো রয়েছে সবকিছুরই আমরা নিয়মিত যত্ন নিই, কিন্তু বই যা আমাদের ভীষণ প্রিয়, আমাদের সেই যে পছন্দের বইগুলো যেগুলো আমরা হয়তো খুব খুঁজে খুঁজে আমরা সেগুলোকে কিনেছি বা সংগ্রহ করেছি, আর সেগুলোকে আমরা খুব যত্ন করে বইয়ের আলমারিতে সাজিয়ে রেখেছি, কিন্তু তাতেই কিন্তু আমাদের কাজ শেষ হলো না। আমাদের বইগুলোকে যদি আমাদের দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে হয় তাহলে তার নিয়মিত যত্ন আত্মীয় প্রয়োজন। আর সেই জন্য যদি আমরা একটু বইয়ের যত্ন নিই তাহলে বহুদিন পর্যন্ত আমরা খুব ভালোভাবে আমাদের বইগুলোকে সংরক্ষণ করতে পারবো। আমাদের এই যে বইয়ের যত্ন নিয়ে আমাদের আজকের আড্ডা এখানে থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। কথা কিছু

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Atos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Atos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.atosservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আড্ডাটা দেব তার সঙ্গে কিন্তু বাগান জড়িয়ে। তবে এটা কিন্তু কোনো ফুল ফল কিংবা গাছ নয়, এটা একটা খেলা। আর এটা অবশ্যই ফুটবল নয় যার সঙ্গে মোহন বাগান জড়িয়ে, ইনফ্যাক্ট বাগান শব্দটি এর সঙ্গে জড়িয়ে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আড্ডাটা জারি থাকবে একটা খেলাকে নিয়ে, সেই খেলা যেটা কিনা জগৎ প্রসিদ্ধ। কথা বলছি টেনিসের। শুধুমাত্র টেনিস বললে ব্যাপারটা কমপ্লিট হয় না, লন টেনিস। এই লন টেনিস এমন একটি খেলা যেটা কিনা সারা পৃথিবীর মানুষ জানেন, বোঝেন এবং দেখেন। আর সত্যি কথা বলতে কি, টেনিসের যারা প্রথম দিকের প্লেয়ার তারা কিন্তু সত্যি সারা পৃথিবীময় সুপারস্টার। তো এই লন টেনিসকে নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় অসাধারণ। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

কথায় বলে খেলার জন্ম নাকি বিলেতে, কিন্তু লন টেনিসের ক্ষেত্রে কিন্তু এই কথাটা পুরোপুরি ভুল, কারণ লন টেনিসের জন্ম আদপে হয়েছিল ফ্রান্সে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লন টেনিসকে নিয়ে। তো এই টেনিস যে খেলাটা, লন টেনিসের শর্ট ফর্ম, সেটি কিন্তু তৈরি হয়েছিল বা উৎপত্তি হয়েছিল 16th century এবং এর জন্ম উৎপত্তিস্থল ফ্রান্সের উত্তর দিকে, অর্থাৎ নর্দার্ন ফ্রান্সে। তবে আরও একটা ব্যাপার হলো, যখন এই খেলাটি উদ্ভব হয়েছিল তখন কিন্তু এর নাম টেনিস ছিল না, ছিল পাম বল। আগে হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হতো যে হাতের তালু দিয়ে খেলা হতো এই র্যাকেটের জায়গায়। পরবর্তীকালে এই ব্যাপারটা আস্তে আস্তে ইভলভ হয়ে গিয়ে বর্তমানে এই লন টেনিসের চেহারা নিয়েছে। তো এই টেনিসকে নিয়ে অনেক কথা এখনও বাকি আছে, তো সেরকমই কিছু কথা আপনার জন্য ওয়েট করবে আমাদের আজকের ইচ্ছে রানার আড্ডার আসরে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজে সঙ্গে থাকুন আর